লাকে আকাশবাণী ডিফু জাইমেক কেবাং লাকে এফ এম ব্যানালং ফারেসি রাতক বড়া সুরখেপ মেঘা হার্স লাপেনাং লিটুম লাবাং সো জাইমেক নিউজ অন এয়ার এপ আলং পেন্টা আর চুলং ইচ্ছি নন আদুন্থু আজাইমেক আংদেং আলং কাংডুক কারদম আলুনার জুইগুলো না বিনি কাংডুক কারদম আলু নাংদেং আলং আপ্রাংসি রাজেশ ক্রো লাপেন আলাং লিরি সাংহো আতুম কিলুন আলুনার জুইগুলো না আলুন আলামথে কেলাপহেনল চেরে চেরে দুন

আদুন্থু রেনু রেয়া ফাংচপি কিলুন কাংটু কারদম আলুন আর্জুই লোনাং আলুন কেলাপু হেনল ওপায় লক্ষ্মী।

আদন্থু পুথত আজুইথু সিনং ভূপেন তেরন কিলুন কাংডোকার দম আলুন আলুন আলাম থেকেলা পুহেন ল সের আফুতুপ।

0: লাকে আকাশবাণী দীপু জাইমেককে বাং লাকে এফএম বেন আলং ফারুসির টকবর আসুর কে মেঘা হার চাপেনাংলি তুমলা বাংসো আর জাইমেক নিউজ অন এয়ার অ্যাপ আলং আর জুলং ইকজি নন আদুন্থু আর জাইমেক আংদেং আলং ক্লিমসুমার আর জাইমেক আর জু ইগলো নাং পিনি ক্লিমসুমার আর জাইমেক আংদেং আলং হিডি সাজির আক্লিমসুমার আতুম পেন আসন আসন লুন হিরজির তুমু হাই হুই কেচেথান আলামজির আর জু ইক সিনা লাবাংসো আচাই মেঘলং কাছে পাতে দুন আবাংফু আব্যাং ভি আকলিম সুমারা তোমা মেন গেলা পোহেনল সার রংহন তেরাং মুনসিন রংহাংপি পানং তিমুং ক্যারোলিন তারোপি খেলান তারো আনং তেরন সারা তিমুংপি ডেংমির রংপিপি রাইকম তিমুং লাপেন মির দাবন তেরোপি লাবাংসো আজাই মেকে যাই পনাবাং লাকে ভিনসন টকবি লাবাংসো ক্লিমসুমার আজাই মেকে লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন পিনি হেনল কে পেচাতাক পদিং চেংল ততাং তে নন ইলিতুম লাবাংসো আজাই মেক আর জু ইকসিনা
1: পিনি ইলিতুম ওসুমারাতুম আলং পেন আসন আসন প্রেকজাম আলাম ইলিতুম লং পঞ্জি ইলিতুম লুন লাপেন বাইবের নিং কচিবি বাইবের আপোত হে হুই সেতা আরজু পনংজি আলাং লিতুম কেবাং লাকে হিজি সাজির বাপটিস চার্চ পেন লাসি নন ইলিতুম আরজু পনলো না লাসি নন ইলিতুম লাপু আর ভি কেদো পন আফান সি নন নিলি আরজু পন পাপ্রাং পো নাংলি মেন কোসন লো
2: সারং হন্তরাং
1: নাংলি কোনাই স্কুল পেন লো কেবাং কে
2: সিনাই স্কুল
1: লাসি নন নাং লি কোয়ান আং ডেং সিচারলি বম লো
2: থ্রি
1: ক্লাস থ্রি আনতে নাং লি নন পার জুজি বা কুপিনে নাং লি স্টোরি বা লুন হে হুই কে থান পার জু পঞ্জি আসন দো মা দো পুল তাংতে নন নি তুম ফানাং পার জু পঞ্জি থা
2: মাথিয়াস কে তাই বটা মিয়ারিং পি সি এন সো এন কা দা ভি দা সু জো সেম বিজো মেরি আ ফানাং কে চুমা জি ফেরে দি
1: লাসি নন আকো পুথো নাং লি কে পার জু পঞ্জি আসন দো লাং মা
2: দো
1: দো লাং পুল তাংতে নন নি তুম ফানাং পার জু পঞ্জি থা
2: Goliath was big, big, big, big and strong, strong, strong. This was small, small, small, not very tall, tall, tall.

0: bitha na pen ni tuma long a preng e do tuma phan ni tum ka ja ta sa ma to le ni tum ka ma preng da ni tum phan ni ja ta na pen sa kan ji le ni tum phan po re na bo ta ka ni jo ko pen ni tum phan ni bja tha pi ma na ra la pen ja klo ma pen na no ka e par ka ta pe de na amen
1: to pini ritio kharchu akor te la pen ingjer atuma phan nilitum pini ke en pon ajai meke la puanchi ington pon koklo lasi kadoka ve phan sami churo piklo kardo
2: non la pana por nang litum pini ladak akashwani difu station along pen ke pachetak cheng ajai mek klimsumar ajai mek nang litum arjui klong tanglo laki akashwani difu kenang sot kapachini alam jir arjui tha nang litum jong si kachuningri alun jir arjuing tung pulote alom bilom ajai mek along le whatsapp nanglo ignon whatsapp number ke 9476880085 whatsapp along ke tok nang ji ke lapuhen lo jai mek amen alom bilom komat si kilun ma lun se pi lun se po amen alun alam the asap so tok nang ji karjukang tong atum ke do adim mate arong amen lapen karjukang tong atum amen alom bilom ma jai mek ke irui along বতাহিনি সি রত পারজুচত লাগে ভমকুরু আর্নি আদা পরফাইনার ক্যাবরা মিনি থম ক্যাব লাপেন আজো পরফাইসির ক্যাবরা মিনি থম ক্যাব আপর কেনাংসত কেপাচিনি আলামজির কে লাপানিক চরলো থেংপি কে লাং তোমন লাপেন আর কি কাছে হো পেন কে খাং আবাংলো থেংপি থেংপ্রাং লাপেন ইংনাম নাংকিবির পেন আজক কেরেং এড আছে থে কে দো আপি আন্তা আকিসুং দো তাংলো নামপি নামদুর টংসেকট পেন কানাহক আজক তোমন তে প্রিন তা কাছে তনতে নাং দো তাংলো দেব চান্দ্রি চানজাই লাপেন আলিরা চাম কাপাদো আফান থেংপি এ নাংজি রিহিংমে কিপন ইয়ারি আলং মিথুর উর ঠেকলং পুলোতে কাপা পেঁপচি আফান লাংচর ইগ্রি আপ্রাংসি কে মেন সুইচ লে ইংকির ইগনন লাং কেচর কে নাংলি আকিসুং ফু ইগদেচি রিহিংমে কেপাচে লেংচি আফান পুরা কেদাক তাঙারি পুথত ইংথুন থু ইগ্রি লাপুসন থাক থাকসি আকেহে নোতাং আসুইচ লাপেন কিফুকতাং আপলা খাই হুই চেপারি দেং দেদ নাংচি রিহিং আমি দামজুই পুলোতে মে কাপেবাং থুজি আফান পুরা ট্রান্সফর্মার আফিউজ আরি কেলার থুজি আফান ক্লেম ইক দেড়ি লাকে আকাশবাণী দিফু নন আদুন্থু আজাই মেক আংদেং আলং কার্বি লুনচেতো পাই আর জুই ঠুলনে কার্বি লুনচেতো আংদেং আলং আপ্রাংসি কেসিএস হামরেন আতুম কিলুন ভাংনন কার্বি পু আলুন আর জুইক সিনা

0: lapen methang karbia khai lu kacharli ahin kepa prangdun thekji aphan mai along than pachini ponpon lapen anparta alangli pinan doko kapita mle lapen mp manbom ahuta meghalaya lapen karbi anglong ahoy block 1 block 2 aputhakta karbi anglong abi ningje dun si pini block 1 block 2 ke karbi anglong arideng chedukoklo alangli ke inut karbi akhai aclear up ason si nangman lo lapen lason si kaike amata tur et tur bong si lu kacharli ausomar atum aphan aning rungpon lo
1: Hevali ingtipi pen carbon militi mungpi akaya lamo aputhake than alamjir ajudet penon adunthu joyram phangcho pen hako ahut karbi atum nokbe chaibe kangtang kangsak atum apurkimo aputhak lamjir ke than arjuiksina
2: pini radio karjuwarat kedo anaphan nilihin pen kardom pajir eklo pini nangletum pen nili thongnok be aputhak ethe theni alamjir kache thandam ji aphansi bori eklo thongnok be mate thong teron alangli mahangke the kadim lake thesu sarpo puadim henlo thong apo amen ke on teron ape amen ke karik krupi thongke বিহেক ঠিহেক পেন্টা ইংটাং ও লাপেন আমিডিটা দো ও লাপেন কার্লিয়াসনটা চেপলাং ঠেক বনটা থংকে বিহেক পেন্সি পাজাংরে নাংকল থংকে কার্বিয়াংলং আনিচি আনাচি আমহাং কেঠেক থংারে সিমকে চির থাই ন কান্তি বাঠালি চং লাহেয়াসন দো ও থং রন আহুৎসি আরিসিম চেপঞ্চট তিতি নানেকে দাম আহুৎকে আরিয়াংসে সি দামবম দুনবম আর নিশি পারক রেচৌ মাতে ঘেলানি আনক বে থং আঙ্গির পিয়াফান পন দেরসি চেপাচর দেরল থং আঙ্গির পিয়াফান কিরি দুনপুরা পারক রেচৌ আহেম লুদ্দামজি পুল বন্তা লুদ্দামন এ দেরল আঠে পারক রেচো আহেম আংকাং চেক সুদো চে এথিপ আমাত থং তামে লুদুন ই দেটল লাসি থং আবাং কার্লিয়াসন চেপলাংসি পারক রেচো আহেম লুট উঞ্চিতল বাংস আহত পারক রেচোকে আনারলো কেসাং মাটে মেক কেজাং বন্তা থংসি কেবাংপু চিনিসি নিজেলাং নাংঠেকল থং পু নিজেসি মেক জাং থুজল থং আঙ্গির পিয়াফান আরজুলো নারল নেমেকে আমে কেজাং পু থাকডুনলো আঙ্গির পিয়াবাং থং আরজুথুলো নন নিং থুরতে থুরজিমা আঙ্গির পি থাকডুনলো লাফানকে বুলকা চেক আতিং রি ওয়ান চেট আচেলন ওয়ান চেট লাপেনলে আনকান চু থর থর লোতে আমেক প্রাংপ থং মাথালো এসনবাক আপ্রাণ পাহিন কাং মাতিকল কালিতে চহাই উনে দেট তাহাই পুসি আনক কান্তি চে এন সি পারক রেচোয়া কিং ওয়ান লাখ আমাত না কাত জুইল পারক রেচো আমেক কিপ্রাং পেন আদুং আড়াই কাইবং পেনে থাংটা আবে দেট আমাত আমে থাং আকিং সেওয়ান পেট সি থং আফান ওয়ার দুনল বনতা থং আফান রোদুন্দে বাংসোয়া কেং কেক্লো দাম আদিমকে কেংবার নিহাং পুসি ইর কগলো আন্তা কালিলাং আহেম আবারি আচেক সুদু এফাং ফুপুরসি থং আফান ওয়ার দুনলাং নিংকা নিশিয়াফি পারক রেচো মাঠালো নে পীরথে কেডো দুন আলে আবেলো নে কেং এহং ওয়েট কেডো কেদাম শিকসাক ডাকলো লাসি নে নে অং আরি দেংসি ঠিপো নাসি আপিসো আফান থং আফান পাফাতইল লাসোয়া তেংসি আপিসোতা থং আফান হাং দামল লাপেন থংটা বাংল কার্দম মেয়ার নাম পুসি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন ল পাচিনি প কোদাগল কা হোমরি দাম নং জিকে
1: লাদাগল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাখ আকাশবাণী দিফু আলং

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেক কেবাং লাকে এফ এম বেন অলং ফারু সিরা তক বর আসির কেব মেঘা হার সাপেনাং লিটং লাবাং সো জাইমেক নিউজ অন এয়ার অ্যাপ অলং তা আর জুলং ইকজি পিনি নিং আরলো আলামথে মাতে মেরি বাত প জাইমেক অলং রানী তেরাং পি পেন কেথান আলামচির আর জু ইকসিনা
1: কার্ডম নীলিমেন রানী তেরাং পি নীলি কে দো লাকে ডিফু তারলাং সোসি নীলি দো নীলি নন কে নিজে দামজি পথে পি বাংকে নন কি থুর মি ওবে কি মিয়া তোমা ফাঁসি নীলি জংদাম একজি নীলি কপিসি পুই মা আপলো টাংতে নীলি ফেসবুক আলামা ফু থাকছি নীলি পুইকজি ফেসবুক পু হরমু প বাংকে ইসি পেনকে মেক সেন ইসি পেনকে হেংনোদা লাসি নাংলে তুমি স্কুল লাইফ আহত বাং পুলো টাংতে ফেসবুক আবাং ইউস ও এডা সিকেমে নাংলে তুম মো নাংলে তুম কাপড় হি দো ও ডিগ্রি দো ও লো পুলো টাংতে নাংলে তুম মো থেক ও রে ও আনলো প্লোতে নাংলে তুম আর্টা দো ও আহত পুষিতামে নাংলে তুম লা ফেসবুক বাং কে ইউস উন লা পেন ইউস লং লা নন পুলোতে নাংলে তুম ফান আকে ইউস ও পুলো টাংতে নাংলে তুম আফান আকে মেয়াং থেক আবে দেয়াজি লাসি নেলি পাচি নিং তুম লাসি নীলি আলহালা হালা পু ফানলে নীলি কাদু কবি ফানলে নীলি পাতাম পাক দাম লাপু কালি নাংলে তুমলা নন কে থর মি ওবে কি মি ফানসি নীলি লাবাং সলাম কে কিনিং জে লাসি আসাব সো নাংলে তুম ফেসবুক কে অত বাং নাংলে তুম চেরে ইক চট সে কে মিজি লালো আথে নাংলে তুমা কায় এলাম দু কপট মো নাংলে তুম নাংলি মিঠাং কেং চার্জাব থেক থে দিয়া জি পো ফানসি নীলি লাবাং সলাম নাং পাচিনি আসি নিং অয় নাং নে ওবে কি মি কে থুর মি ওবে কি মি অকরজাং পনন রিসমার পনন আতম ফানসিতা নীলি প আনসি লাম থে বাং কে ইংটন ইকক প গার্ড
0: নন আদুন্থু সোয়ারলো আসে আংটং আজাই মেক আংদেং আলং রূপতা তেরাং পি পেন ফিরঠাক আফুঠাক চিহু চিপুত আলামজির আরজু ইকসিনা হুট বাং লাকে স্যামসন ইংটি
2: লাকে আকাশবাণী ডিফু

0: pini nilitum inut terang kithak ahin kithek ser abang phia phan kachupha pona teng pen alangli sansuria sai chibikok pen wangsi non akashwani diphu radio a microphone along nai ni tanglo alangli lake rupta terang pi taralangsu lindorong piaro lasi ni nangli phan nilitum akashwani diphu ahin pen suri suri akadom nangpajer iklo kadom
1: kadom
0: tangte ni pinili tum chethanam sinang nangli ko anarta hutpensi ilitum la ki phir ke thak ahin nana thunangli ke claim dun chenglo nangli radio karju akorte ingir tum phan than poni jima
1: nili ke ho koson lo pe thak theklo pupensi nili ke ke thak kacharli মালাসন গলপুল রং হেনলুম দো ওয়েভিং দোলা আমার গেলা সুপেন্সি হালা সুগা দরটাবে এ পাকসি ঠেক ঠেকা পাকপ শিকাপলি এগে ক্রেফ আলাস হতা দো আমার গেলা পেন থাকান বম লে হালা সুবাঙ্গে হন গসন ল উরা হন আকিথি আকি বি পিয়ালে হে সুপেঙে থাকান বম ল গে আফি এফি আনকে পিনিয়া থেরাং তা থাকান ল আঙ্কেলা তাহি ইকি হুম থেক থে থেক থে লাপেন্সি চালি বম ল লাসি নন পুতা লাপুসি থাকি বম ল
0: তাতে হালা সো হুট পেন নন আনলি আর তা কোয়ান বাক লীলা
1: আর তা কে ফোকে রাহিনি মা প্লিয়ান কে দুপো
0: লা থাক থাকলো পেন নন নাংলি আর তা প্লি ফোকে রাহিনি আন কে লে
1: দুপো মানে দুলয়লু মাতি
0: মে পিগ লাম লনি নাংলি লাপো আনং বং কাচি পাদুক সিনোলা বাং কে নাংলি কে থাক আপে আদি তামে পেনাং রাত তুমানি কে ডক লপুসন ইল ক্লাং উ মতে নাংলি ফান পেনাং কাচি থাং ক্লং আসন সি দোল তাতে নাংলি হিন পেন কপি পি আপে আরি সিনালি কে থাক পন পল ললা নাংলি থাক থাকলো পুপেন কপি পি আসন সি নাংলি কে থাক পন লা
1: পিনি থাক নন না ফিবাঙ্গে হালা বাঙ্গে থাকথে দালু মাতি হালাকে বাঙা পিন্দেং সুম্প লপ থাকথে দালু মাতি না কাপি ফুফু হে এনকে পিনি থাকব এনকে গোসন লয়টা থাকব মানে আহুর পেঙ্গে কলটা থাক দেটব নিলিকে হে কলটা থেরাঙা থাকব কল ঠেরাং তাই পিনে সন পিনি লাং পং ফুপ গামোসা ফুপ মালাসন এ কুপুল হ খঞ্জারিয়াপি বুলো থাক দি হে নিলি হে একে থাকলিং তো অজাম পিয়ালতি নিলি বাংকে হে লাসি হে লাপেন লো সোমার নন তা লা হেম সর বাংকা বিদ্যালো মাতি কে লাপেন লো কে পি থাক বম পুলো আমার সি হেদি কে থাকালিং তা থাকার পিয়াল আমার সি বুজার কে থনাম দি বুয়ারে থনাম দি সেটা ব্যাং সে পুষি ব্যাং বম না এন বম পন বম পিয়াল কে বুজার কে দাম জপল নিলি বাংকে হে
0: মে পি গালামলো নি নাংলি হাত থেকলো পুপেন নন আন কে থাক নন নাংলি সোমার বাহিনী আন দি
1: বাহিনী ল সোমার বাহিনী ল
0: তাতে নাংলি সোমার তো বাংকে কো পিপি সি কে ক্লেম ল
1: নন বাংকে আকি বি বাংকে নন চাড়ি বম পিনিং সি সিরকে বেলা হ
0: সিরকে
1: ও কে আক্লেং বাংকে গসন ল হাই সেকেন্ডারি পেমাসি লাপু পি নে চকলেম বম পুয়াল আক্লেং বাংকে হে
0: হাই সেন্ড্রিয়াং দেং আন
1: হাই সেন্ড্রিয়াং দেং আমাল
0: কলাং মি পি গালাম ল নি নাংলি বাংকে লা নাংলি সোমার ফান্তা লা পির থাকে থাক লক পেনসি নাংলি বাংকে বাচালি কালানা
1: কলাং ল আগে লা পি থাক পাচারলি প লাহাই পেনসিয়া খরচ পিনি ল আগে আকো পুথলা নীলি লেং সু ফান্তা নীলি লং সিদু মাতি লা ফান্তা থান পন বম পিয়াল হালা তালা সন্থল নীলি কি ক্লেম সন্থল নীলি লেং সু তা
0: মে পি গালাম ল নি তাংতে নাংলি ফান লাবাং সু কে থাক আহি না থু মাতে পির থাক কে থাক কুমাত আবাং ফু মাতে কুমাত আবাং ফি সে নাংলি ফান কে থান ল
1: কি নিলি লা রং আলম কে পে থাকে উমাতি পে থাকে উল লাইমি না নিহাং পেনামালাসি হা ওই সক হতা কি জুই তালা সন ফ অপেন হে ফ অপেন বনাই প লা সন ফিং অপেন হে লা বনাই প লাসি কে থাক চালি মা হে লা পেনসি চালি বম মা ননি মিনাসি কে থেক পিয়াল
0: নালি ফানা বাংকে নাকে থানা কুরু আবে পে নাংলি মেনা মাসি চালি বম মাসি
1: ই লাল কে থেক সোনান কে ক্লেম বম পিয়াল হে ই

0: kala
1: mane ran pider piderlote enke nili bangke iselam tek bompo he enke hala mina bangke akijoy si orlok lok bangka mina tek tedet pumati bo yalo nili bang ma tha ke
0: e me pilon tangte ilitum langdam polote nonke sorlo so tumta do pik lapen anu tin lege thek et kali tema sitame nagi thur mi awe phan nangli hin pen kopuson sila so hin ka paching thur jima mate anu tinta aninge hang ji ma mate kwanaki sung ma kwanaki joy ma la so puthak nangli than pon jima
1: nili mangke nang thek dunte puyalo nang mane nang kachali ji aning hang pulote nili ke than ji puyalo sitame mane aning ako aning hang he putini ligi thanda kuson loke than bor ira ta thek thimati aning hang chetning puyalu nili bangke he nang thek dun ette puyalu nili bangke ilong bangra nang kachali ya ning nang hang onte puyalu ako non bangke nili tum thak ulumati ke te bok terai tum ta non ke pi ke thak si nang chi hung dun sai dilo nili tum arong sita he la pige thak la non nili tumbang ke thak pik lumati chibura therang ta bang ke thom thom lo ke hala mi sina therang ta hini ni lumati anke non ke na ke thak dun atum du ulo non bang ke he te bok te rai ta
0: kala mi pig lo ni son thak thak si e atok anu mate karju long an ani tum ta me ili tum ching ki lampen alang li tum ta bor ipo pol li tum kroi polona tang te ni
1: kala
0: e nari labang suwa saike klem di bisara lam itum hisab dam lo pulo tangte nangli chiklu ijon atherang ke thakpen ko an atangka chipa longpon unnola tami nangli thanjima
1: chiklu ijon nonna loma aku adien ta ongkalang lo aku api pulo te non bangke dorok chai no sunni pono buso mek pono api do pono lahai kachibura therang ke lahai ke joi chat mati ke thak kon ma ki sik lo ke thak yong si sik polote chiklu yon ke kachibura therang ke therang thom on polote ko ala therang si ke nili tum bang ke anam hang u e suri si unke chiklu yon pate suri thom suri thom ke long on
0: suri ke thom
1: mane ko an ma ki un lo he ko an ma ke thak imena kabor i pulubo imena ma ko an ma kabor ilo lake
0: kala
1: sitame chiklu yon ke pak thom on
0: pak thom on kala ador ke su tumbang polo te hala tumbang ka ko ong thumu chot
1: pa ong ma chot po ong ma chot po hala ador so dak po hala amar bong pine abang asap u ong chet polo te hala bang ka ador bang ke sudak po ke thak mang asap u len chet hala mang
0: len chet
1: england chet hala mang ke
0: tangte hala tuma bang ko kon ana dor sinang li tum ke thak pipila
1: hala ke isilam hala ke api amang aling lo amang jong si ko son lo sung krung a hi jong si amar bong pini do a hi ki rung nang jong si a thai do mane ahum do pulote hala bang ke surini mas surinira paru pho pulasana ya
0: সুরিহিনিরা ফারুফ পলতে হালা বাংকে আদর দকল চিকলো ইয়ান লং পাক থম পলতে হালা বাংকে
1: হালা বাংকে
0: সুরি ট্রক্সিনের কে বাক্সি লে রক পো কালাং
1: আসি কে থাক কো আন মাই মিনা কাবর ই ই মিনা ইয়ং সি কে থাক সিকলা পলতে হালা বাং প্রাপ কোসন ল অং চে পো
0: মে পি গলাম ল নি নাং লি কে থান পন থে গা পট লাসি লাবাং সো কিফির কে থাক পেন ইলি তুম নন কি থুরমিও এ তুম তা পাচার লি নাং লা পেন আলি না পেলং দুল না তাং তে নি ইলি তুম কাচিং কি নাই ইলাম কে তো পিক লাং তেমা এ চি থান দাম পলো তে তুম ইক সিউন ইলা তাং তে লান থি হে কা পর পেন তামে নাং লি কিফির কে থাক আনি কে হ্যাং আ তুম ফান কপিনে নাং লি নিং আ ক্লং আলাম

লাকে আকাশবাণী দিফু স্টুডিও আঘুড়ি নন আদা পরফাই ক্রেসিরা মিনিট থংকেপ চকটাংল লাসি জাইমেকে রটকে পারজুকে লাদাক আকাশবাণী দিফু স্টেশন লং পেনকে নন আদাব আংদেং জাইমেকে রটকে লাপানসি কাংতনল কার্ডম

কাড়ম নীলি জুনরংহাং বীরতার জিঠা ব্রিকসামিরা সংজা আকেহয়টুম কেদামতাং জাম্মু কাশ্মীর পেহেলগামালং জাংমিনিফা ইংকরাহিনী আর্নি ক্লেম্পার বাঙাটুম কটেং খেং আসানসন ননে ফ্রাং কেখাং থেপ থেকজে ফান ইসিভেট আসে আংতং চিপি পন্ল ব্রেকজাম ক্লেম্পার বাঙাটুম সুলুক সদাক আমু কেটেং থেপ থেকজে ফান্থা ব্রিক সামিট কিচিং সে আর্নি সংজা পোয়াটুম লামথি চেদন পেন সায়া মুকে অটপার্শ্বিক পঞ্জে ফান লামথি চেদন লোক মিনিস্টার সারপু নরেন্দ্র মোদী পেন্টা নিউ দিল্লি লং ব্রিক্স আসংজা তুম লামথি কাচেদন পেন সায়া মু কে অট আলং জুংজুং আরাটা তুমতা আনু চেদেন দুন পেন চিংরি দুনাং পোপুতা লামথি পাচিনি ল মিনিস্টার কহয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন্টা ব্রিক্স সামিট আলং লামথি কাচেরা ইয়ংথে কেমে চিনি দুন সি কাচুরু পিল গুয়াহাটি লং আন্টি ড্রাগস এজেন্সি কাপিডোপেন নিহাং নিতো রংকাং আংহাপি গুয়াহাটি লংটা রাকিয়া হরমু কিরিম ইং আর কন পপুটা মিনিস্টার কেহপেন লামথি পাচিনি ঠুল জরহাট লং পিনিপেন স্টেট ডিস্ট্রিক কমিশনার আটুম নি আকাং থিম কনফারেন্স পাদুপনপ লাসোয়ামে লং মিনিস্টার কেহয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন্টা চিতং দুনসি আহাবার্টিনা লো প্রেকজাম ডিপার্টমেন্ট পেন কাচিং থোরা মোকে অট পন আলামথি চিথান চিমন পুমপো জরহাট ডিস্ট্রিক কমিশনার জয় শিবানী পেন লামথি কাপাচিনি কে কনফারেন্স লং স্টেট আর লো আহাবার্টিন ডিস্ট্রিক কমিশনার আনপারা ডিপার্টমেন্ট একে হয় লাপেন মানপেন কি দো মিনিস্টার আতুমতা আর্ডি চিপি দুল কনফারেন্স চেংচে আফ্রাং আফ্রাং মিনিস্টার কে হয় পেন আকিমি ইন্টিগ্রেটেড ডিস্ট্রিক্ট কমিশনার অফিস চিনামারা রেলওয়ে ফ্লাইওভার লপেন লোহিতপাড়া মিসিং হায়ার সেকেন্ডারি স্কুল জরহাটা ইংপুপনল শিবসাগর ইউনিভার্সিটি হস্টেল কিমিতা আলাংলি ইংপুপনল কাংপুয়ামে লং লেবার ওয়েলফেয়ার মিনিস্টার রামেশ্বর তেলি রেভিনিউ লপেন ডিজাস্টার ম্যানেজমেন্ট আ মিনিস্টার কিশব মহন্ত টকলাং মিনিস্টার ডক্টর রুনুস পিগু এমপি কামাখ্যা প্রসাদ তাসা এমএলএ হিতেন্দ্র নাথ গোস্বামী লাপেন রূপজ্যোতি কুর্মি আতুমতা চেতং দল মিসিং অটোনমাস কাউন্সিল কনস্টিটুয়েন্সি ফ্লি ক্যাপ আংকাং আফান ওয়াটার লিস্ট ড্রাফ্ট আদুসে আফান পাতুমি পাচেতা কন্টাকল স্টেট গভর্নমেন্ট ট্রাইবেল এফেয়ার ডিপার্টমেন্ট পেন লামথি কাপেচিনি কে হাওয়ার আলো আদোয়া হয় লাংপন পামেসি ফাইনাল ভোটার লিস্ট পাংলা পনল লংফ্লিকেপ কনস্টিটুয়েন্সি আংকাং পেন ভোট কে জগজা কংকি লংটাং আটুম লাক থ্রগরা সুরি থংকের ফরা ফর থ্রগরা ইনুট লাসুয়া ফাই আমং পেন লাক থমরা সুরিক্রি থ্রকসিরা ফারুক থমরা ফ্লিকেপরা গে থম কে পিনসু লাক থমরা সুরিক্রিনের কেবরা ফরৈনিরা ফ কেবরা থ্রকে সোয়ার লু লপেন বাংহিনী কে সুপিনসুতা কালী লপেন সোয়ারলোতা কালী আবোটার পুসি ডিপার্টমেন্ট সাইখি পেন লামথি পাচিনি ল হাইলাকান্দি হাওয়ার আসাম মিজোরাম আহয় কাটাখাল বাইরবি সেকশন আলং লংলি কাংরায় জ নিশের কেপ ট্রেন কাছেলেং কাটিকু কাফি পুথত পাতুমি বেন ট্রেন পাছেলেং পন্থুল কেকলাং দঙ্গালাম থেকে চিটি নিফাই ফ্লি আর্নি বারলা কিথি লাপেন লংলি কাংরাই আজগ আসাম মিজোরাম আহয় রামনাথপুর রেল স্টেশন আদুং মেটার ট্রক ক্যাব আজাক কাছেলেং আটোয়ার পি হেনো ডাকল লাসো আজক কেদামতাং পেনাঙানারনি ট্রেন কাছেলেং কাটিকুক দোনাংল মিজোরাম আলং কাছেলেং আটোয়ার কাছেলাম কাপামেথু আফি পাতুমি শিলচর সাইরাং প্যাসেঞ্জার ট্রেন মিজোরাম আনাথু কেবার পাংচেং পন্থুল দুবাই আলং সোয়ারলো টি টুয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট কাপাথু কাছেপাতে আংদুং কিটি মাতে ফাইনেল পিনি ইন্ডিয়া চুনিং কেহাইটাং

0: পিনিজেতে আজ ক্লোনিফাই ক্রিকেট হম্ভম কুড়ানি সুরেনি রেঙ্করা ট্রক আনি কান কার্বিয়া জাইমে একটা কার্যুদনা তুমফা নেলি জোনাল রংহাং কার্ডম পাজিউসি আকাশবাণী গুহাটি মহাবাহু আং রেংপেন কার্বিয়া জাইমেক ডাং পন্থুল জাইমেকে বাংলাকে মিডিয়া ওয়েভ পেন মিটার ফারুফ্লির ক্রিসির টকবর ভো কেলো হাতসপেন ফারু ঠক সিরে এঙ্কর সির কেবলা পেন মেগা হাতসপেনকে ফারুই সিরাই সিরা টকবর ট্রক কার্বিয়া জাই মেগালং পেন আফ্রাংসিকে পিনিয়াজ আসার লান্থে আর্জুসেনা
1: পিনিয়াজার লামথে আর্জেক জানা কিঠি আবাংলে মেলু কেজক আকলে থেলু মাতে কেলংলি মাতে কাবিদেত আহরমুসি আদর কেথে পফা লামথে কেমান মনির আতুম রেং এ টিকে মেসেন আফান তামি কিরোজি আনিং হাংহে মাতে রৌরি লাসন্থত সি কেলংটং আকি জংহে লেথে সেতা আনং আবি কেলংলি আক আফানসি কেথেলাং পুসি চেথানজি দাপেন থিলত আফিসি মুনির ফান্তা উন আন রোপু কাবেদেত আহরমুসি আদর কেথে পুসি কিপুদামালামথে পিনিয়াসারলামথে লাপান হেন্দ্র

লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুনা লাং আর্নি ওয়াং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার ক্লক পে মেরা পুথত পাংসাম থুয়ানসি লাং জু নাইজে লাং কাপেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজে কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয়থু পুলোতাংতে লাবাং সোয়া লাং চে হো থু দে তাহাই দংকল আপেন লাংটুক আকুং আর রায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজে জংসি লাংচি তিবক দো পুলোতাংতে লাবাং সোয়া দিমালং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক প্যান তাই নাইজে নিঞ্চি বিক থা কিজুন আলাং কি বি আলাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যের নাইজে লাং কাচু এনা হুতা ইরি প্যান চিফুবক নাইনে আবে কেদিন কেথন তাং আহার লুং আসন প্যানসি লাং চোসক নাইজে

executive lapen credit analysis kaba playing ponzi apan kachuning rialo hang pon thanglo well executive ang hoy kadukabe suri sido laso ang hoy ga phan bang photum degree ang deng ki untang lapen mutual fund distributor portfolio management service distributor aren kacharitang a certificate ki dotang tumna ji bang photum artaning kaning kore ni pen thongkebra ni ang bongsi tu chotang ji credit analysis ang hoy paruisido bang photum degree ang deng kacharitang lapen charter accountant kacharitang dona ji bang photum artaning kaning kore si pen thong kebra ke thom ang bongsi do cho dang chi ang to na lam thi la pen ka chuning re lu ki yog dun ji phan bank of baroda baroda.bank.in a website lang ik ta me ka chuning re lu ki deng pon ki yut ser ni ke chi tia chi klu ni phai in kor apli union public commission Union Public Service Commission Combined Geo Scientist Examination Surini Rangkor Toksi Atokasalang Phan Kachuning Rialu Hangpontanglo Geologist Geophysicist Chemist Aren Katukabe Inghoi Parisi Rangkor Toksi Phan Kachuning Rialu Hangpontanglo Bangphu Atumartanikan Inkorai Sipen Thongkebrahini Angbongsi Dochotanche Angtonalam Thilapen Kachuning Ridun Jia Phan upsc.gov.in a website lang itame kachoning rialo ke deng ponji adusi ke chetia siklo ni phai inkor ini boreng abirta pancho diglo lake akashwani gati mohabaho aduntu penap chiti penap karbia jai meglong pen ko PPC rot par jujima pini pen chethan mix na penap chite ha chiklo ni phai kripli urmi ani karbia jai meglong pen ap phangsi birtar jilong chi birtar jilong de da phi sarlamthi ang leng long pen pinia sarlamthi pu penables thoughts ta arjilong ipo sarlamthi arjilong de da phi lamet ang deng long pen tomosu kaparnam pu hangmijian se pen kasum se ya tomosu arjilong ichi lamet ang deng long pen tomosu arju da da phi lamji rang deng long pen hindi divas arjilong ichi hindi divas alamji rajulong de rapi chihu chipu dang deng long pen lunsipi kajir likthi pi pen hudbang ajay kumar bora tum chihu chipu dalam ji arjulong ji chihu chipu dalam ji rajulong de rapi lun banang deng long pen ason son lun arji long ichi pinap karbi ajai meg long pen ko pipi se rot par chi ma ke lan ve dik lo লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আজাই মেঘনাং লিতুম কার্জি লং বোম লাকে মিডিয়াম ওয়েভ লং পেন মিটার ফারুপ্লি র ক্রি সিরা তবল ফো কিলো হাটস পেন ফারু ঠক সিরা ইংকর সিরকে লাপেন মেগা হাটস পেন ফারু সিরা ই সিরা তবল ঠক লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু নন আনিগাং সাম পরফাই ফ্লি প্লেং পদক ডগল লাসে পরফাই ফ্লি পেন আসামিস

লাপান পনা লেতো আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বি আইজাই মেঘালং ফ্যান আসানসান আলুঞ্জির আর্জুলং পদাংলো দনমার্লি নন স্টুডিও পরপর ফাইভ লিরো মিনিথং কেপলিং পো লাসে কার্বি আইজাই মেঘলং লাপান সে কাংতন নিগলো পেনালে পুথরনে গাংসাম পরফাই গে ঠংরাম নিপ্লিকের ফ পরলে তুমি চতং ধরনা নিলিতা গে থরিগলো দুমে থাকমে কুরবাংটু

0: pemprek jam itu customer rilong karbi itu isi ani yoma hut seta me la sok nang so doko ko posi alang itu dang ni itu ma bohalong an mate ni itu na daga fam long an umri si dadak pen seke pon pon itlo
1: nang li la fam bulo la ke pangreng a hemalong son ko ana bidu iglo la pen ko pipi a jad iglo na li pen than bon ik dima
0: no no mat ni li long ke isi cipudam tong te ladak local breed side Assam breed side kecheng ke lapen chuneng pen ni tum ladak hala siruhi po bi wan si ni tum non apraman lang pon bom lang lapen beresak ta do non mat ke la sonthama han vesi mate abi si ni tum pangreng thek chot lang
1: la siruhi pu bang ke nang li kunat pen si ke wan ik lo
0: la ni tum pu ghoti na tu pen si wan ha ladak local farm atul man se wan direct ni tum la advertisement bang ke pidu seta mehla tulung panel tum ban velang non mat ke athema ni tum kacharli nahi mate kachini nahi ason do ulang
1: kala
0: la posin tum ador da sodak posin non mat ke la api jon la pen alu jon siruhi la jonian se do chorlang ni lilo
1: biri sak nang li ningkan ko an lo ki pangreng pon piningen ningkan an be
0: biri sak bang non an la ta la antak thailo ningkan throk bak do po ningkan throk throk bak seta me la ke ni li professional phan gali মঠেই চি আল্লোহন ফানে গেদি নীলি কেলাং খাং টুং লা বাং আখাই টুম লা বেরসাক পাংরিং পিক মতি আমার কেলাং দু নালন লুপি গেছন আমার সে নীলিটা এনে লপু আলোহন ফানছে কে বাং হকাটা বাং কেলা নীলি তুম বিজনেস পারপোজ পান্ডা কালি এনে লপু কেলাং পেনে সি নেং মানে লাং মেমে বস্তু পিনাকলা বেরসাক বাং খেদি আর কালা না দা তুম বাং আসা পুজো মুছ
1: লা সন দো আনা বি পুসিতামে লাপু এলং ওয়েটসি নলি bira prom la pek lama mantang de akapek kapek ahem semar pc akapek kapek silapung ki bi iglo la pek lama
0: no no mat ke la long wet ar roilong sin tum padula la long wet bira tor la beresak la pen siruhi la pen la dagli tum lokel han ve mokan ta long wet sit la tum han ahem thik pi lo
1: tang te la bi a an bang ke kupuson lo nali tum ki pi pi ke la ke nam iglo ma matang te la pu ame thang si pachopan iglo ma
0: no no mat ke la dag habbi da warlang pena por latum kichunungya bab dupik lapen bari khai seke bangke latum habbi da bab pensil latum si pangrang lo nono son nengkreng hut khorang hut lu butang te ahokpat mingela tuma phan thengthe pinengi lapen babar hut ame komsom opo si babar bo krenga krang la buson adanari pidam po lapen thengthe pen pisi latum phan ni latum nanu ko ke la nabo
1: nang li theng thik ki nam igloma matang de me thang gati ki theng thi si la puki pi igloma
0: la theng the bang nil to mena si dak tiki det nang kan se glong 10 15 kontel baga theng the bi pipo an nang kan par jon ke pinang ne la tuma phan la nang kreng hut jene ba non la january pen mars la chiklo jeni jon thoma phan sik pinang ko la pen april pen lutang te la ba mo khanang sing jok thik po an hala pan bang ke nil tum theng the pi pedet sita chok la sonje
1: tang te la pona bi ki ong ang bong ke নালি কেলানা লং পিনে কতরা লা পুসন্দ ইগমা
0: নন মাত লসন কতরা থাং মাত্তা বেগলাং হে লা নিলি লং নাং চেরাব দুন বাং দু ইনু তিন সো সো নিলি চিবি পন ল লা নিলি তুম আলং আলং লিনা চেরাব দুন ল জে লসন জ
1: নালি তুম বাহিনী বেছে লা পু কেলানা পট ইগলো মা
0: লসন ইগলো নন মাত কেলাসন লা পেন নিলি হেমা সর বাং জে সমেন পেন নাং চেরাব দুন ল জেনেবা লা হানবে তুম সিতা মে লা মেটারনিটি আহুত
1: কলা
0: সো হোমসা দুক গতি আছে ভেটেনারি আর ডক্টর মনহাং নাং ফিস্তামে তং সকট পেন পেন লং লেদে দিতি লং তুম দকন নে সাইদাম জই পো
1: কলা
0: কতরা দুক গতি মাসি নন নিল হেমা সরবাং লা মেটারনিটি আ কেস না থুবাং কে আলং লিসি নং চেরাবুন দে লা সন
1: কে মেক পি গলাম ল মিরিক সং হোল বাং কে আদন থুলাম থেন দিলি নং লি ফানার জু থিক লাং বি দম ফান আবুর পেন পাচক দনি ফানা লি তুম না ভ্যাকসিন লাই তা পিপন ইগমা
0: ভ্যাকসিন বাং কে কে নং সরিগলো আথে ইসি ফার্ম জং সে কুলি পুটং দে লাদাক নাংলি আবে বেসে তামে 10 15 লাখ হানবে লুককজি আতাঙ্কা লাংদাম পুটং দে আন আবর জং সে নংলে রক্ল পুটং দে লবংস আবিয়ান কেন হক লাভজি লাসে নিলে তুম ভেটেনারি তুম পেন লসন যোগাযোগ করিছি নেকানে সে আলং পিপিআর লপেন গট পক্স লবস ভ্যাকসিন ব্যাংকে মানে কেনাং সব দিল লাহিনি ভ্যাকসিন পিলুটং দে বিয়ে তুম আবর ক্রাম্পেন আকে জগল
1: তাংতে লা বংস ভ্যাকসিন পিপল পোল তাংতে নালে তো মেথাং সি হাদাক ভেটেনারি ডক্টর বালা ভিএফএ আ তো মান বসে তামি নালে তুম সি চেপার জু তাম ইগলো মা
0: লা সন লনে তুম বেটা পিপল আ নালং তুম বাং পো আলং তুম লা আলং তুম কাম আসা ইয়াং দেঙ্গান পিটিকাং পো জে লা সন লজে
1: লা হাই ভ্যাকসিন কি পি বাং গেলা কে কে জয়

0: লোমা
1: লাবাং আকে জয় গলো
0: আকে জয় গলো
1: পয়সা ইসিতা পিনং নে
0: কলাম দে
1: ভ্যাকসিন আদাম বাং কা
0: লা নিকা নি সি ই জর ডেট পেন নলি আলি ওয়াসন তে মা মারে তাঙ্কা কোন আন লং ইগ লনা লি পেন থান পন ইজি মা
1: হানবে নেকা নি সি পেন নিলে তুম কে লং আ হিসাব বাং কে অ্যাপ্রক্সিমেটলি সিনিলি নং থান থেক চট পো
0: কলাম
1: আ থেকে হানবে কে থে তা মানে নেকা নি মেচুর নং ই
0: কলাম
1: নেকা নি নে ফিসি লাবাং সো খাসি তুমা মখাই কে দি
0: কলাম
1: খাসি তুমা মখা চ জর মেচি জি লাংদাম লং তে নিলে তুম নেকা নি সি লং লাক থ্রক লাক ফো টাঙ্কা লান লং জন জন ক্রিকেট জন পকে বা হানবে জং সে জল বতাং তে
0: কলাম
1: লাক ফত্র কা টাঙ্কা নিল তুম লং লং
0: মেক পি গলাম ল মিক্স হল বং কে তং তে ল বি কে পংরিং পেন কপি পি আলে দো ইগ ল নালি পেন থান পা জেরমি পন এক্সিমা
1: বি কে পংরিং আসায়ং দেং ইসিয়া কে মে নিলে গে ঠেক দম লং মতে ইলি তুম খে ফান্তা ইসি থেদং আ কেরাপ দো ইপু বং নিলে তুম ইসি নন কে চিনি ল হে
0: কলাম
1: ইহু সিনি রে তুম তা চিনি নে সো জ্ঞান আভেলে পেন সো নলেজ তা বেদের পসি নিলে তুম চিনি নি দেল নন বাং কে নিল তুম হানবে কে পংরিং পেন আসা পো সেতামে সিয়া জ্ঞান মতে সিয়া নলেজ কে লং ল রাসিনি তুম কমা থা দাম কে লাল এ তুম কারবি আংলং আনএমপ্লয়েড দুপিক
0: কালা
1: আনএমপ্লয়েড থেতান হমসা থেতান ল সেতামে গভর্নমেন্ট সকরি লোক লে ইলে তুম ফানা পংরিং জি গেলি
0: আহো
1: লা পেন হলা পেন্সিল তুম কাপ্রে গাসন কে চকলেন থা থলো পুটা গালি ইলে তুম হানবে কা পংরিং মেন্টা ইলে তুম আনএমপ্লয়মেন্ট ইউ আবাং ইলে তুম মানাং আন আকে রাপলং জি
0: কালা
1: ইসি কে লাল হিনি বাংকে নিলি পুদামং তুম বাঙ্গাল হলো আ জহা কা তুম বাংকে নেংহাং দু তামে সেতামে কিছু মানা তাঙ্কা পুঞ্জি নঙ্ক নাসিলা গভর্নমেন্ট পেনংসি কেরাপংসি দু পোসন্তে ওং দুং এমপ্লয়মেন্ট প্রবলেম বাংকে সলভ জি আথেকে হানবে কা পাং রেং পেন নিলি মেনা লেগে চপে দু চটকালি নিলি লং নাগা চেরা দু নতুম তে দু হালাং তো মানকে নিলি সে এমপ্লয়মেন্ট পিপল ল না পেন নিলি মেনা তো নিলি এমপ্লয়মেন্ট প্রবলেম কে নিলি মেনা মাতা চে সলভ ল আর নিলি কেন বাংকে এমপ্লয়মেন্ট কে ক্রেট পন্থ বাং ইল সাকরি আসো আসো তামে নিলি লসন সে রামসামা দরমাহা পেন ইনু বাহিনী পেন লসন চেরাপ চহাং পন ল লপেন বান চেরাপ দন লপেন লং তো মন তামে নিলা সব সুবেল তামে লপু নং নাম জি পিপন বো জুলা লস লাসি হানবে কা পাংরিং পেন জং সে ক্লেম পামে কা বুতাং তে নেকা নেসি কে লং লাক ফত্র কো টাঙ্কা কে লং পন জি লাল
0: মে পে গ সাইল মিডিক সাং হোন অলি পেন ক্লেম বন লবাং কে বি পাংরিং কে পাং চেং জি ফান কোয়ান বাক আদাং থে ইগনাং বো
1: আ হক পেট পেন বি কে পাংরিং আফান কে আদাং থে পিক নাই পুটা নিলি পুদাম দে ননসন ইলি তুম কে ক্লেম নাই আমি থট দু পিক জং সে হলা নিপিয়ার মুখা বা ভাইজং সে কাটি কি এদিম রে দৌপন্তে প্রায় বিঘা ফত্র কলং তামে এলি তুম পাংরিং উঠে এলা তুম ফানা বাং এলি তুম হেমলং সে বেং নামপ আন বাব খেতি বাং ক্লেম পিং কপ লাল জেলা সে লংলে থে পিং নাই পলাম বাংকে নাংলে লে
0: লাপেন লা হেম কিম পি বাং কে নাং ইকসট
1: লা হেম বাং গে হেম থেং সং নাই
0: ওই
1: আথেকে বি তুম বাং সেনসিটিভ ও
0: কলা
1: লাসি আহেম থেং সং হং প্লাং কিম পি নাই হং প্লাং আবিস তামে কাং তোই বাং ফুট ফো আকাং তো ইয়ান বাক নাই লা পোতে মন ভুত ফুন হেদি
0: কলা
1: পুয়া তে মন পেন তা মানে জো আংক্রি নাং হং ইকে মানে পাদং বক পাদু বক লক বেদে লতাং তে বি তুম লা কিছুমান ওর ক্রাইম মেন দা কিজক লং জি লা পেন বি তুম মাসাজ তো মেউ জি
0: কাকে দা পাং থেরিট বেক
1: পাং থেরিক জেন নাই রয় বাং ইকে
0: মেক পি গলাম লা বাং কে ফেন্সিং কি কিম দা কেনাং সট ইগ মাল নালি মেন থাত বলিক থাত দে
1: ফেন্সিং মানে কেনাং সট পলাম বাং কে লালো জেনেবা ইতুম রং আর লয়ং সি হানবে জং সে চপাং রং চপাং রিং দুন পুতাং তে এমেনা হানবে কে ইলি চলানা নাং কগজি আথে হালা হানবে কপাং রিং রে তু মতে বি কপাং রিং রে তু পেনে হান সিস্টেমে এ চর চে জি দি হালা তুমা ফান কপা জক দুন জি ফান বাং কে ইলি তুম তা মুনথি পন নাং কগজি ইলি তুম বি কে চিং হন সন্দ থাকছি বাংলা হান চর চে তুম সিস্টেমে বা বিরি বি থুং লং মির পিনে নে কে চে তুম দু হালা তুম তা চিং হন দু
0: কলা
1: লা পসে এলাং তুম তা কমা থা পেন আজক ইলি তুম ফেন্সিং মাই গাই বিচে নাং পো না পেন লাং সো ফেন্সিং আর লোসে বিল তং তে মে পিক পো আন মোপে নিলি গি থান সোনা থাকছি হালা বি তু মতে হানবে তুম কিচু নং ইয়া বাবি গেদি লাং সো আর খিতি জং সে ক্লেম পিল তং তে বাব রো পি মম পো কানে সি লং বাতাই নি বাপন দা পিন দা চগিলো আদা পার নই বজি লমে ফং পিনং পো আনি কা সাম লমে ফং পিনং পো লা ফং নি জং সে পিল তং তে বি তুম কে লতা জটি স্থপিক লা পেন লাং আবাং কেনাং সো লাং লং ইংটি পিদুন বম নি জেনেবা হাপ্তাই সি লং ইংটি বাতাই নি বা ফং থং বাক পিদুন নি লাং লং মিক্স পিনং পো আনকেলা অংশ লাং পাজুন তং দে বি তুম পক কে দি বেন্ডাই সোন ফান্দা কে মিদু ও
0: কলা
1: ইসি কে হিনি বাঙ্গে মকনানে দাম জইছে তামে লা সোহান বে বাং দাম চবাং থুই পো কলা ইংটি পেন লাং কিজুন লং লং সো হুয়াট লং লক মতি দি আন দাম থাপ থিল দা কাই সিগল নিল তুম কাচি নি লা পেন তুম নন মেনা মাসি এক্সপেরিয়েন্স দেল মতি দি
0: কলা আ হক লা
1: লা সোলা মিগল নিল তুম কাচি নি দাম তেং পুতাং তে লা লা
0: তং তে নলি লা আনা নিং কান দি গে পাং রেং ইগলো কে

0: kapre ka bang phut atum bu sita me nang ni long se ke nang ge an don do glo ma ma nang ni me thang jung jung ben bu sita me mane anu kapre ka bang phut tum han ta me la person bi ke pang reng ase ke pipon ik lo ma
1: no no mat ke la son ni tum jo phan da pipon long le lang chu chiklo jon phang lom bu hamren pen ves ka bing long pen se ke enji phan wang ji pulo ta me wang wedel lo pen long tum isi beta ni li phan nang pilo ni long tum ta mane dak nili hanwe afam nang kelang penang tum ning arong lo la penlang tum afam kuli jipu la prabjing ben kuli po an nili tum long wang ta hai thulang bon hatu
0: ki me piglam lo me sang hol la bang ke tang te mo penang li ki pu a san thak thak si komane bang phu jong si la person seki ki anji ning hang pulote nali me thang jung jung ben pu si ta me ki pi pon ji phan ning hang ma
1: seki ki pi pon nang ji pu alam the bang ekedi jeneba non bang ke nili tum pura full train gali sta me nil tum ka pangreng pen experience ke long tangan jitu basic a knowledge ke di hanwe ka pangreng a putha ke medicinal no tu bang nil tum la knowledge ave sta me la ka pangreng nang ji jitu kalana nang ji la bang song deng bang nil tum experience bang along tum han nang hang bang do te nil tum han pon thek ji he la nang deng bang nil tum chini
0: me sen lam la bang ke tang te melik sang ho pi tum han la pok pilu la pen pa jogi phan ke nangli pilu dawai la haita pipi ikloma
1: bso atuma phan pilu dawai ki pigi akinang so le pompa patang te pilu dolo tang te abi tum the wang melo pen chungreng mar jeng an jongsi tanong patang te mane kithi de dokok te la si bi jormo det pen chekloyon thomthi lu tang te latum phan ala pilu dawai pinang ji nang kan sek pen por pilu dawai pilu tang te la delo tang te akuli tum hala alang tumhan liver tonic ke la pilu dawai pini son pilu tangte pena ba son pena bangke pene hapta isi ba ka bangke la liver men klem der phi ala libosin mate liver tonic bangke la ni photra ka pina ji la pider phi si bitum aku asesto mate aw ka pran chirang thi na pen bab se tame ichu pena tum akethe mate akrang hedi
0: kala
1: la son chirang na prang diti anjong si deworming si kuri re potang te letu ma biga pangreng ke ale biglo
0: theke ka son si
1: de ke ka son dokok po an thegelo
0: kala
1: size wang vedet khangjang gi ala mong so deworming ekle nei ta isi a period do o heta ni le thalo mati di jeneba chiklen thomen chiklen thiang bong la song bong si pinai mola pena par bisi dam thelo tang te deworming le klem si ta me ala size ke di mate a size toy ke ka chawang ri ban der chati ti ala mong so deworming klem nei akenang solo loke lajang se bipel batang te bie tu ma problem te ta ne la leja
0: di warming a dawai ki pi bang ke la e phang le pi ik chodo choklo ma mante la penang adak pen lo te ko pi thunangi la po son ma
1: ne son lo di warming a dawai bang nili tum market ban se ban ji an la bang so 5 ml lo tang te la lin thom thi lo tang te la 5 ml pi melo la hanwe mo kai ga so ye hanwe so la tin sari ki ji asais lo tang te ilo dawai pi nang po মানে আং তো না বিয়ে সোমার ফান আনি খেলি ডিফার্মিং ক্লেম দেট পো লাবাং কে নিলতম বাজার ফেন সেবা নাঙ্গি আন লা পিলো তাংতে মহেত নিল থানে গলো মতি লা পিদের ফিলো তাংতে ইলে তুম পুঠ ঠালা লিবসিনি খে লিবাটনিক লাবাং নিফট মতে হাপতাই সি ফানিল তুম ইরোই বাগা ফানি খে আদাপ বাং পিনাঙ্গি
0: লা লিবসিন মং কে আ কোয়ান্টিটি কোন আন পিগ না পো
1: লাটা 5 এমএল গলো
0: ওই
1: লাটা 5 এমএল গলো নি ট্রাক বাক পিনাঙ্গি কন্টিনিউ নেকানি সি পেনে পড়লে পিতে চ লা বি কেলাং মতে চিন্তা জিমা দিদি লা নন বি এস মার জংসি চকলয়ন থম চকলয়ন ফিবাক দলো আন আপক থে আক জি আন চুংক্রেং চুংক্রাং জি লা লতংতে আলং তুম পিলু দদং লো পইলু তুম চিনি নং পো আন চিনি দে ফেসি ইলে তং লা পিলু দবাই পিনা কি লা লতংতে মানে বি দত থে দা প্রাং পো লা সন দা থাকসি নেকানি সি ফিলু তংতে আকো লা তুম ফানি কে দি মানে নেকানি নেন কে লা নানাং জি লা মেচুর জি ফানি কে অনকে লা দেলো তংতে নেকানে সিয়ং বং বা চকলয়ন ফত্র কা ফিগ হেদি লা দবাই পিদেত পেনি খে পিলু দবাই পিদেত পেন হলা লিভার টনিক পিদেত ফিগ হে লা লতংতে লা আলো তুম ফান খে দি ইলি তুম খাসি কুরি নাই আন খাসি কুরি দেলো তংতে আলং তুম বং খাসি লাঞ্চ দাম বেত পো
0: কলা
1: আন কালি লব তংতে লা জং সিং ফাই দিন দে লব তংতে দি মোলা তুম হলা মিটিং হউ দি খে লা কালি লি কেলাং লাং মিটিং থাবরে পানি ল তুম আবি আমুখান দে ফাইনল আবি
0: কলা
1: মানে আকে থে লং লিলো আসু সাই দে পো লিকে থে সাইজ বনাই নো ডাকো নাসি হলা মিটিং এ ফানি কে জেনেবা বি আলু লসন জনি ঠিক নাই জেনেবা হানবি আপি জং সি জন ফকে থকে বাগডলো

0: ᱠᱚᱞᱟᱝ ᱠᱚᱞᱟᱝ ᱞᱟ ᱯᱟᱛᱷᱟ ᱵᱟᱝ ᱡᱚᱱᱤ ᱵᱟᱝ ᱵᱤᱱᱟᱹᱯᱚ ᱯᱟᱛᱷᱟ ᱯᱩᱯᱩ ᱢᱟᱛᱤᱫᱤ ᱠᱚᱞᱟᱝ ᱠᱚᱞᱟᱝ ᱞᱟ ᱯᱟᱛᱷᱟ ᱵᱟᱝ ᱡᱚᱱᱤ ᱵᱟᱝ ᱵᱤᱱᱟᱹᱭᱮ ᱟᱱᱞᱟ ᱡᱚᱱᱤ ᱯᱮᱱᱥᱤ ᱡᱚᱱᱤ ᱵᱟᱝ ᱵᱤᱱᱟᱹᱯᱚ ᱯᱟᱛᱷᱟ ᱯᱩᱯᱩ ᱢᱟᱛᱤᱫᱤ ᱠᱚᱞᱟᱝ ᱠᱚᱞᱟᱝ ᱞᱟ ᱯᱟᱛᱷᱟ ᱵᱟᱝ ᱡᱚᱱᱤ ᱵᱟᱝ ᱵᱤᱱᱟᱹᱭᱮ ᱟᱱᱞᱟ ᱡᱚᱱᱤ ᱯᱮᱱᱥᱤ ᱞᱟ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ ᱢᱟᱛᱮ ᱡᱚᱱ ᱯᱷᱚᱠᱮ ᱛᱷᱚᱠᱮ ᱵᱟ ᱵᱤ pachudunai la mangsoka pachudunai bang kala chekloyon ni an kele tum lana dunangi la chekloyon jong sala na dun lo tangte hala ki thinangi abi aso sta mi thite dat po ai la sola miglo ine chulang ka dure pen ta thilo diti me didi
1: kala kala
0: seta me la so chulang ka dure adimo bang ke ile tum la bojar pen amul busta me ba do mati non lolom ke
1: kala kala
0: preka preka ka khedo la ha ka khed nam si ile tum la nipol puisi chulang along abong asondo long so bong long ka khed thai si ala aso atum phani tum jong sila pen pa pleng dun lo tangte mate pachu dun lo tangte ala bang so bi asumar reng de reng ji jola lo je la kaparing ji lok phano mi khedi la pen da cho athene le tum ke la son pen si non isoman ke isi jon jon hanbe jon thom no kok timati di
1: kala
0: la ta hala chulang ka dure phon ke mane কিঠি জি আবার সাইড কো গতি
1: কলা
0: আমা সিনে রে তুম বুজার পেন হলা আমুল পু ইসি লিকুইড কা খেডো লা নাম পো অন খেলা বঙ্গলং ইসি হলা প্লাস্টিক নে কো পেনে রাবার আলসন নিপল হেদি আসন পেনসি গা খের নিল তুম পচু চুলো লা পেন লা পলো তাংতে মানে নিল তুম নং কে থেক লং তে তাংতে নে তুম হানবে আসো মানে কিঠি আরাত বাং কমি কো না লই সিকে ইয়ান হিনি বাং কে মহেতা নে নিলি পু তুম মঙ্গলা ল জেনেবা আবিলে আসমালে জনিবেত পুস্তম এলা চুলাং হিনিল হে তা চকজি দিমাপু লতা চক হে তা মে কিসুমান হানবে আপি তু মঙ্গে মানে সঞ্চুংক্রেং জেং পমতি দি চুংক্রেং জেং পন জাকং কম হয় প আনকে চুলাং বং কম দেরিতি লাসিলা সোনা দুহুর পতাংতে মোপে নিলিকে থন সন রাখছে দি হলা সো আকা খীর মতে বাজার পেন কেবান আমুল সে তমে হে জলা সন হলা প্লাস্টিক আবং লং থাপ আনকেলা নিপল বাজার ডো লা বাজার পেন নাম পল সন সিনি তুম কলানা না নীল তুম কচিনে তেং পতাংতে লাহে ক্লেম্পেন নিতুম মানাং আনা বি এসো বাং হেদি কিথি নঙি পলং বান্দা নিতুম পজক দুন লং জলা সঞ্জ
1: মে পেগ সাল মিরিক সা হলা বাংকে ভেটেনারি ডিপার্টমেন্ট বেন পুসি তামে নালি ফান পেনি কেরা বাসাই ল পুনা পি ইগলো মা
0: নন মাত কে লসন ভেটেনারি মতে গভর্নমেন্ট পেন লসন কেরা বাং দেঙ্গে বাংকে নন মাত কে আবেলাং লসন পিনে লসন ভ্যাকসিন পিনাই মতে খাসি মারাই নাই বতাংতে লসন কেরা বাংকে লং হে
1: কলা
0: তামে লসন কাপড়ে গাবার সাইন থু বাংকে আবেলাং নমাটকে
1: নাহলি লা ভ্যাকসিন পুনন বা পিনে দোয়াই নাই পুসিতামে নাহলি মেথাং সিলা পুচি হুমরি দাম পেন সি কাচেহাং দাম লা পুলাং মা
0: চেচেং আকো কে লাসন ল তামে নন আফি আফি বাংকে নিলি তুমলাং তুমে লাসন কমিউনিকেশন বাং দু টুকক ল লা পেন ল তি চিনি সরই ল লা পেনাং তুম দাদাং নিল লং আফং আফং ল ন হুমরি বম ল লা বি খাসি মারাই নাই বতং তেলাং তুম বাং বম আ নন বাংকে লা তুম থেকলং পেনেসি লংদাম তং দেলং পেন নেঙা রং দইখে নেঙা রং ল আথেমা আলং তম ডিপার্টমেন্ট কেলা হাই কেলা না নাঙ্গি কেলাং নাঙ্গি ডিপার্টমেন্ট পেনাকল মতি
1: কলা
0: তমে ওং দুং লিতুম জসমেট পেট পেন লিতুম আখে তুম বাংকে লা হাই আনা থু বাং কাপাং ক্রে তুম দুকক মতি
1: আহো
0: জেলা সলামি গলা হে
1: কলা
0: আসেন লা তম নেঙা রং ল আনি লি লং বাং বম
1: কলা
0: সেতামে লা মহে নং লি নং কারজু কই সোন বাংকে মতে ভেটেনারি

লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরে পর অনিকাংসাম পরফাই ফর আমি থংকে রয়েছি প্লেং তাংল নাসি দাম থইল নাং লাকে কার্বি লুনবাড়ি মাংডেং কার্বি লুনবাড়ি মাংডেং আলং কে চেংসি আলুন আরজিকা কার্বি কেপ্লাং আলুন কিলো নাবাং শরৎ বি আরজিসে নাং লবাংসো আলুন

0: লাপানা পনালতম সরত বে কিলুন কার্বি গেফ্লাঙালুন আর জি লং টাংল লুনবারী মাংডাইলং পুথত সরত বে কিলুন আলুন আর জেকথা বং কেপ্লাঙালুন
1: বংচিন বং কার্বি পুনাং প্লাং নাং ফি পুনাং প্লাং মাতি

0: pen kacha thap dun abang ta helmet chikup nangji motor kaching koi ke pajum afan jaton kimi kai kimi ahut kasela ma motor do anta kaching koi ke pajum afan technology kimi ki en ponsi ki anglo sonsi smart vehicle surihini reng kora pho ninkan anki ki angdung a motor along technology akimi akira pen kaching koi ke ji afan aprang amunit afan mate motor do pulote amena mathi sangkok ji lasopen ki angdung munit apran pajok po technology akira kai kimi hot ke towar along camera la pen satellite ke power akira pen towar ke henu lekbuk la pen towar aprang motor kaching ki nei hu anta keve ka bang afan pachini mek ji jogwan puthak ki pachathang aninkan mangta towar ki dam ke jogwan puthak somindara long rada phan ke pache thanga jai mek padudu halasu long rada tum kusan si motor ke vek pameji lapen ke jogwan ji aputhak than paklang ponji karbi anglong authorities jasemet police sai phu atum pen sitami bangso puthak rd pipon si towar motor ke vek ke pachat long le afan speed breaker an parta speed radar pen towar pi ari kanghong dolo dangni motor ke vek atum afan kai kita kaching koi pen ke pat jogwan ji pura towar pi ang deng along police atum ton si helmet ke du kawi lang dun ji helmet ka chikup ki kawi atum phan adai ki en paso daklo India sarkar pen kerap pining surihini ra eng kora pho ningkan pen towar motor ka chingkoi ki phu atum afan apran ki pajok ji pura ka chingkoi ki phu pen tong sekot si ka chelang afan tangka kereng nang ne pin sika lag sira suri phokep an kerapi ponlo lasi ke padusi lama bangki anutin da towar ki dam ba mahut ka chingkoi ki phu mena lapen bang afan ta ki pa phu jok ploji afan rdp ponsi arpu chi en rep nang ji towar motor ka chingkoi pen ekai nang pasung krung ta thek lasi ele to motor ke ve ka chere seat belt ka chipa wor helmet ka chikup technology ki mi akirap ki en anparta panglen jon pen ke vek lote kaching koi pen khang onji elitem anutin ta traffic aron kroira kai ke cherok tok pen anut ka prega phanta ke jok wan alam ke chethan pang dang lote thedung a kisung pen chepa jok onji ke jok wan pen ke dolong ji afan motor ke ve kachere hanlo lasi anutin ta arpu chi en rap lona kardom
1: lapuan ponang litum lamji rang dengalang kong telong mate gari motor ke vek pen ka chepajok ji aputha harbamon nong pi ke thana lamji arje long tang lo lamji rang deng ke lapuan si kang taning lo lake akasmani dipu adun thu ang dengalang tum malaso poro philote arje thek long po
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
3: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
3: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দু জার নি আলাম পাংরি পাংদন আদা মাসারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
2: এনতে কোসন লপাচিনি পো কোদাগ লকা হোমরি দাম নাং জিকে
3: লাদাগ লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 along le chinki je than ba prang da chok ji
2: ba awar sai ke meta nilita cho endo nang silang
3: wang ik noi la da ka shoni di phu along
1: la ke akashwani di phu adun thu non por phai program init isi plan ta la sidam thilo na sarpimar ajai megang ne সরপিমারা যায় মেঘাং

0: Thanpon ikbom pena dunthu educational empowerment ni tum district long tame langdam lo pulote education saphai literacy aphai tame comic pic so arlo tum han jong se decision ke en thek nang ji pulote education tame lo charli tame ke nang so do
1: tangde
0: angli tum swarlo tum han bustami chirok tok ajai mek thanpon punang linon herjong kipupon tasi arong arong la pusun si kedam ikloma mate center long si nangli tum thanpon lo
2: labang ke nilitum arong arong ke dam bangke pukali sita duge do nilitum sita me nilitum main stakeholders ke labangke anganwadi center to nilitum hema long tina block long sita me do over cdpo office do icds office do alang litum hello nilitum main stakeholders ke lasi nilitum jong si block ke dam yeson do training ason awareness ason ki pining do pulote nilitum alang litum han contact mo lasi nilitum khumri dam ekti
1: tangte সোর লো তুম কুপিয়া কি নাং সর লো রাতালং কে ক্লেম নাং জি নাংলি থানপন ইজিমা
2: রাতালং পুলোতে নিলি পুদাম জি বাংকে সোর লো তুম কে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট বাংকে কে নাং সর লো আথে নাংলি মায়ালং জংসি চিতং দুন পুলোতে নাংলি লাদাক নাংলি কোয়ালিফিকেশন নাং লাংলে বা নাংলি কুনমা হেম শর্মা লাহাই নাং লাংলে সিতামে নাংলি মিথাং রাইটস চিচিনি লং বা রাত লং এ মিথাং আরাই জাপান চিপুদুন থেক চার্জ আপ দুন থেক বলতে লাহেলো এসি কে নাং সট লং নিলে তুম পুদামে যে আচিকলো জনবাং তা রং আমাই পাদু পন পন আলং তিন ব্লক লং সিদামে সিদামে হল স রং আমাই লং বুস্তা সোয়ার লো তুম চিতং দুনা বাং চুম ফেক তিতি লা সো আথে কে সোয়ার লো তুম কে জং সি ডেভেলপমেন্ট আলাম পুলোতে নিলে তুম বাং পাফি দুন দে তিতি ও আথে লা কে পিনসো মার তুম আলাম পিনসো মার তুম সে চিংওয়াই চিংসাই পো পো পো সোয়ার লো তুম পাফি দুন দে তিতি বা সোয়ার লো তুম চিতং দুন দে সিকে আথে মানি লি লা তা চিনি দাম যে সোয়ার লো তুম তা হেম হৃদো উসুমার চলানানি হেম কামাসাই তামে চিক্লেমনি লাহাই পুপো সরল তুমাঙ্কে এমেথাং হেম সাই ফাঞ্চমা থাপ আংকে সোসাইটি লং বা হোমাস লং ফানবাঙ্কে পাংক্রি বেদিটি লাগে লাপুসন কালিল লঞ্জং সে এম্পার জুই পুলোতে এমেথাং সোশ্যাল সিকিউরিটি ফান্তামে সেফটি ফান্তামে তং দুন পো চিতং দুন পেন এমেথাং কুপিমা কেনাং সদ্দো নিলে এক্সাম্পল এনাম পো জং সে ইসিয়ারং লংজং সে পাবলিক টয়লেট নেই পুলোতে আথেমা সরলো তুমকে কি ট্রাভেল পুনন পুনানে কি দাম পুনন পারপি বার সোস তামে সুং ও লাহাই আলাম মাংকে পিনসুমার তুমকে তাক চিংওয়াই চিং সাইপন পেলো লাসি লাসো না কি নাং সরলং তামে সরলো তুম আর্জাব দুন পেন নিজে দুন মেলো লাপেন আধুন্থু কে স্ট্রিট লাইট হাই বাংকে নিলি এক্সাম্পল সে কেন দামলো স্ট্রিট লাইট পুসামে ইলে তুম কোনা নেপেন কে বাং পেন ইংটিং কুপ্তা থে কাংটিং আলং কুপি দং চিপ্লাই নিলি তুম থাঙা চিপু থাক থে আথেমা ইলে তুম ডিস্ট্রিক্ট লং তামে হাই রেপ কেস বা হ্যারাসমেন্ট বা ইফ টিজিং তামে দুপনিক ওলো লাসি লাসন ফানজং সে সেফটি কি নাই বুতে সরলো তুম রং আমাই লং সামে পুদুন মে যে নিলি তুম সোয়ার লো তুম হান সেফটি আপ হান রং আলং ইসি বাহিনী বা রং লং কান মা কে থেং দাং আতেং পেন স্ট্রিট লাইট তামে নাং বি পিপন নেই পুলা হাই কি পু দুন জি বাং কে ইনু জং সি সোয়ার লো তুম এম্পাওয়ার চিনি আমে থাং সিকিউরিটি এন্ড চিনি সেফটি এন্ড চিনি পুলতে লাহাই তামে নিজে জন থেকে পো আথেমা সেফটি আলাম মাংকে পিনসুমার তুম সোয়ার লো তুম সেফটি সিকিউরিটি আহিন বাং পিনসুমার তুম লা নিজে দাম নিদে থেক লাসি সোয়ার লো তুম সোশ্যাল এম্পাওয়ার নেই পু বাংকে লাইলো যে সোয়ার লো তুম আমি থাং সেফটি ফানকে আমি থাং সে চিপুই থেক পো
1: চৌরল নাংলি থানপা চিনি পন থেক আপ তাংতে নাংলি তুম রং মায়ালং সোয়ার লো আজাকং আপু থাকসি থানপন ই জটলমা মাতে আকাপ্রেক আকাপ্রেক আসাই হিনতা থানপন ইকলো নাংলি থানপা চিনি জিমা
2: নিলি তুম রং আমাই লং কে ইলি তুম লাংদাম মে যে সোপিন সুতুম সে একটিভলি দামে ডিসিশন কে এন পন্দু দো ডেভেলপমেন্ট আহিন পুস্তা আচার আহিন পুস্তা মে রং আলাম পুস্তা রং ডেভেলপমেন্ট আ ফান পুস্তা সিদামে রং সোয়ার লো তুম সব সো চুম হেক দিদি কা পার্টিসিপেট দুন কিছু টং দুন লাসো জয়নি নিলি তুম স্পেশাল উইমেন গ্রাম সভা কে কে ফা পন্দু দো লাসো কে ফা লং কে নিলি তুম স্পেশালি সোয়ার লো তুম হান সে কে ফা দিদি লো লাপেন সোয়ার লো তুম কুপিমা ডেভেলপমেন্ট আহিন হল আসে চিংওয়াই চিংসাই দিদি লো আসন সে নিলে তুম স্পেশাল নন নিলে তোমার ডিস্ট্রিক্ট লং তামে কাপড়ে কাপড়ে ডিস্ট্রিক্ট লং তামে ছেং পনিক বমল নিলে তোমার ডিস্ট্রিক্ট লং তামে মহিলা সভা পোলা বাংকে আর্লিং পেন আমেন কলে দল লাগে কাপড়ে মেন পেন পিনাক লো লাসি নিলে তুম তামে রং আমাই সরলো রং আমাই তামে আমেন ইর পন্তা চকি লাসি নিলে তুম লাসো পট বাং ক্লেম পন ও পুসি নিলে তুম নন চিংওয়াই পন বমে গলো ডিস্ট্রিক্ট লং তামে
1: চুরো পারপিল নাংলি ধান পা চিনি পন থেকা পন তাংতে সোয়ারলো তুম কে ক্লেম নাং জিয়া চা কং মাতে আরন লাপুসন তা নাংলি তুমলং দুপন ইক মা লাপেন তে কোসং সি পাচিং থুর ঠেক জি নাংলি লাডাক পেন থান পাচিং ইপন ইক জি মা
2: লাবাংকে আরন তেং বুবাংকে আবে সেতামে কুপিমা সোয়ারলো সোফান কে পানং

0: so menstrual ha thang ta ki than pachini pon ki nang so ta thema hola so each long ta me school ki dun de school eri bu ta me a phai do de ti la sila hai ka vidya je phanse nile tung la son se bor e pon bom lo ba vidya je phanse
1: tang te la son thak thak si la bang so sai ding bom hot nang li ku pi pi si ki than pon ik lo
0: la bang ke son ki ching si ki nile ki ching pon pon ke la bang ke gender alarm se nile pang ching pon pon lo thema pachini nang ko kloje gender equality ku pi phan si ki pu da ma athema nile tum langdam lo pute kapre kapre ka schemes sarkar pe nang ki wan pi dolo je swar lo tuman ki rai kom ji phan la so ki rai kom ki nang sot ki ku pi phan lo pul hai bang pachini nam nang ko kloje thema gender based violence ki du ko ka join ni si sarkar hin ta me kapre kapre ka schemes wan nang ko klo schemes non nilitum dobom da nilitum district long la son sarkar pen din central sarkar pen nang ki pia schemes ke lai sibangke helpline number do la bangke 181 la bangke se helpline number lo jong si kumane sor lo jong si kisum ke katora ke phodo la bangke gender based violence ahin lo gender based violence jong se ke phodo pulote la 181 an toll free number long call pen alang litum our side cho en me la bangke isi toll free number pinak pon la ke free lo like nangli jongsi smartphone tam pen tam me call me lol bal alan jongsi keep it phone pen tam me call ik me lo akola su call ge dam jibang ke lake state long jun to halda women helpline do halda kong si le dam po jongsi nangli case bang bang po kunani dhonsari adim long son je nangli birta pipo je nili phan amuk amuk lason lason bu po je alang li tum nangli address nar ju po nangli na address nar ju det pen jongsi chini po je amuk alam mang ke je karbenglong pensi karbenglong donsri padim pensi kewang polote ladak nile tuma lata ministry of wcd long sikidolo lake one stop center pulong la swal alam thebang pale damik po pale dampen la sakhi one stop center long ame alang litum pen la so beta long pen alang nikona pensi kho beta ki pima la so adim long pen alang litum humri dampen kupi kesi alang li ba kupi si ki sung ne phoboma alang litum lang dampen jongsi domestic violence polote domestic violence along kupi pisi a lo ki phopon ma la hai la so a lo teng pen kusan si justice ke mani ma alang litum pam tame claim pon po ako jongsi alang li phan domestic violence lo hem pen plung ju lo do thai der lo pusame ladak sakhi one stop center long ni pho farman ki do over side do ki pipon do lake aki joy lo thang langni phantame sikai sik ng po la sonave ala ki pining bala sonave lake aki joy pena madlo enke jongsi la song bong jongsi kuna ne phan guardian phantame ba kumani lason ke dam thai ave pulote alang ni tum phantame tapre ka long shelter home do ladak bonded po ba aku jongsi alang ni chama tha je kuna ne ni guardian do pulte handover kuri po laso handover ang bong jongsi alang lichama tha je kuma phan ma alang phan ke pasung a phan jongsi case pg pustame lawang tame lawyer ki thik pi ponji lawang ta ki joy pen masi lawyer ta pi pon po adang nili tumlong district legal services authority pu do alang li tumahin tame free lawyer thik pi pon po asan thak thak si nili tumlong ako ministry of women and child development along tame pmm vivai pu si scheme do labang ke sumar chapa the la banke la ke swar lo tum hanse ke panong pilo la ke non ili tum long dubom ke la banke pmy 2.0 lo prang aning kan ta me la son si chun pon lo non puthara ning kan same ko ching pon thul lo a prang banke ching sia banke la banke osmar tum han pipon non banke 2.0 long banke sab so kaprek ki chiprek do la banke ki ching si suri pho la banke piso pinso pulang le swar so pulang le majok oso bhan ta me pipon pon suri pho tangka ako non banke 2.0 long bangke ako jongsi adun thu osomar chupa thithu ako jongsi swarlu so pulote alang liphan suri truck sarkar pen tame alang litoma account long pipon po tame nilitum laso apu thak tame nilitum awareness ki pidam dam bachrok to amai ki pipon pon ke lahelo je ilitum kar beng long long ke ilitum ke আধার কার্ড পুনন আচার ডকুমেন্টস গভর্নমেন্ট ডকুমেন্টস পুনন লান পাথি পন পে ও এহেম রিট পিনাগলে লাদাক ললে এহেম নিতুম কে ডকুমেন্টস লাহে কে কেনাংসর কালি পুচে মাথা ককৃতি সিদামে নন কে গভর্নমেন্ট আহিন পেন আচার স্কিম পুস্তামে ডকুমেন্টস বাং কে কেনাংসর পিনা লাসি নন লা হাই স্কিম পিএমইওয়াই স্কিম পুলেবাং পুসিসা ইলি কার্বি তুম কে কিলং দুঞ্জুম হেক দিয়া থেকে লাহেলো যে নতি নলং তামে আধার কার্ড দু লাভ লে দিয়া তিটি সো জয়নে নাকে লাহাই একাউন্ট লাহাই কাংপু ফান বাংকে আধার কার্ড বাংকে নন বাংকে কম্পালসারি পিনা সো জয়নে নিলে তো কল পি এম ভিওয়াই কে লাসন

0: হেল্ল' স্কিম পুফানলে চিৰক টকামাই কি বিপন পন টকালি চামে যে আধাৰ কাৰ্ড ভোটাৰ আই ডি চামে কিনাংছত ডকুমেণ্টছ লোক পোলাহাই তামে নিলি তম থান পন পাচিনি পন তিথি লাপেন নন লাপি এম এবাই বাংকে ছেকেণ্ড চাইল্ড জং চি আৰ চ' আৰ লু চ' পলতে উইদিন 270 days হেদি আমাহাং থেক প্লট পেন 270 days আং বং চি এলাং লিতুম এনরোল নাং পোলাকে কে এনরোল নাই কে অঙ্গনবাড়ি সেন্টার লং জং সে নাংলি এনরোল তাং পোলতে লাবাংকে 270 days আন বাংকে উসমার পি আপো আধার কার্ড লাপেন জং সে বিপিএল কার্ড দো পোলতে এলাং লিতুম তো আবার সাইবাং চু এন পন থুলং পো পেন আদুন থু লাবাংকে সুকন্যা সমৃদ্ধি যোজনা লাটা ইসি ক্যাম্পেইন ল আন্ডার বেটি বচাও বেটি পড়াও ইসি কে নাং সল আথেমা ইলি তুম সোয়ারলো তুমহানকে আঝাক তুমকে সোয়ারলো সো পিনাগলে লাকে পেনান দুকক পো আহেম চুদামজুই পো ইনে পচারলি নাকলো লান কে খরচ পেন লাসুন দুকক চিটি লাসা লাহাই কেস দুকক দিতি বা ডোমেস্টিক ভাইলেন্স কেস দুকক দিতি বা দাউরি কেস তামে দুকক দিতি লাস জয়নি সে সেন্ট্রাল সরকার পেন তামে সুকন্যা সমৃদ্ধি যোজনা ইমপ্লিমেন্ট পনলো লাকে আলং টিন কফ রিকগনাইজ আ বেং লং তামে ইংপু দামেক মে লাবাংকে সরু সু তুমহান আর্টা কেপ আংবং পেন একাউন্টিং পুমে লাবাংকে অন পুতা পুকালি সামে 250 rupees জং সে দো পুলোতে আলং লিতুম লাসো একাউন্টিং পুমে আকো একাউন্ট কাং পুনে হুদ আউ সো পেন লাপেন আপিয়ে পোতম আধার কার্ড জং সে দো পুলোতে আলং লিতুম লাসো একাউন্ট বাইং পু পন মেলো আকো লাবাংকে গভর্নমেন্ট আহিন পেন দামে হচ্ছে থাং পন বমলো আথে লাকে সোয়ার লুসো তুম হানসি কে পানং পি লাপেন ইন্টারেস্ট বাংকে প্রেক আদলে আলং পেন লাংদাম পোতে লা সুকন্যা সমৃদ্ধি যোজনা লং বাংকে ইন্টারেস্ট বাং দোয়কো লাসো জয়নি সে সরকার হিন তুমবাংকে সোয়ার লুসো তুমহান পানং পিয়া স্কিমস তামে পাচিথাং পন বমলো বা নিলি তোমার ডিস্ট্রিক্ট লং তামে নিলি তুম তামে পাচিথাং পনি ফানসি বরি পন বমলো
1: নাংলি ননহেজং কানিং জে পন সরকার পেন স্কিম তামে পি পন পো লাসি পি এম এম ভি ওয়াই পো স্কিম নাংলি ননহেজং কানিং জে পন নাংলি লাসো পো থাক আসো থান পাচিনি পন জিমা
0: পি এম এম ভি ওয়াই লাবাংকে প্রধানমন্ত্রী মধু বন্দনা যোজনা পো লাবাংকে সোয়ারলো নুতিন সোয়ারলো তুমহান উসমার জপা থে তুমহান নুতিন মানে লাবাংকে বিপিএল কার্ড হোল্ডার নিং সেটা লাইকে ফার্স্ট চাইল্ড জং সি ক্লিংসি ও সো জং সি পিনসু সো সামে আর সো সামে লাবাংকে সুরি ফলং পো লাপেন দুন্থ ও সো চপা থে পুলোতে জং সি সোয়ারলো সো পুলোতে আলাং লিফান সুরি ট্রক লাবাংকে সরকার হিন পেন পিপন পো
1: তাংতে নাংলি ননহেড জং আনিং জে পন ওসমার তুমহান বুসামে সরকার আহিন বেন তামে টাঙ্কা পুতামে পিপন বুসিপু তাংতে লসক এপ্লাই জে ফানকে পিপিল কেনাংস নাংলি থান বা চিনি জিমা
0: লাবাংকে জং সে নাংলি অঙ্গনবাড়ি সেন্টার লং এনরোল দাম এড পুলোতে লাকে আপি আপো আতম আধার কার্ড বাংকে লাকে ম্যান্ডেটরি আকো লাবাংকে জেনারেলি লং লে লাবাংকে জং সে বিপিএল কার্ড হোল্ডার পুলোতে আলাং লিতুম লাসো আবার সাইট্র এন্ডন লং ইজেসিতা লাকে আপি আপো আধার কার্ড বাংকে লাবাংকে দোবেক নাং পো আকো লাপেন কাউন্ট দোবেক নাং পো আথেমা টাঙ্কা বাংকে ক্যাশ লে কি পিজি কালি লাকে একাউন্ট লং সে পিজি সে আপি আপো তুম জয়েন্ট একাউন্ট সামে লাবাংকে কেনাং সব
1: তাংতে নিংকান কন আনা ফানসি পিপনিক ল থান পাচিনি জিমা মাতে আচেকলো বাঙ্গে সি পিপন পনমা মাতে নিংকান সিপেনি ফং পূজাল
0: লাবাংকে সি ইনস্টলমেন্ট হিসাব সে কি পিপন লাবাংকে সরকার তুম লাসুন ইনস্টলমেন্ট কচপা থে হুড আসাব বা মাহাং থেক দেন পেন আসাব লাসুন সি ইনস্টলমেন্ট হিসাব সে সরকার তুম পিপন সেটামে হালা সেকেন্ড গার্ল চাইল্ড আমাহাং থেক হুড বাংকে লাকে 270 days আফি সি লাবাংকে এনরোল ইক মে আথে কচপা থে হুড বাংকে লাবাংকে লং লেলো আথে মা হলা জং সে ও সো জং সে পিনসু সো পিনা পড়তে লাবাংকে লাসো আবার সাবা এন লং দ্যাট পোস্টামে জং সে আমাহাং থেক দেন পেন আর সো লো লংকে পু পেন চিনি দেট পেন প্লটে 270 days আং বং লাসো স্কিম আন্ডার লং এনরোল ইট মেজে
1: চোরল তাংতে নিলিয়া দুন্থু নার জুপন থু দেট পোস্ট সাংপি মার তুমহান তামি লাপুসনা কেরা পিপন ইকমা
0: লাপুসন নিলি তুম ডিপার্টমেন্ট লং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লং ছতাকালি লাগে দুকাবে ডিপার্টমেন্ট লং তা দু সরলো তুমহান কি পানং পি সামে নিলি তুমবাংকে মিনিস্ট্রি অফ উইমেন পু পানং দেন মাসে নিলি তুমবাংকে কি অং আসন সে থেকন লংল মিনিস্ট্রি অফ উইমেন পু সাপোর্ট টকলর আমার সে নিলি তুমাংকে কাপড়ে কা ডিপার্টমেন্ট পেন লাংদাম পোতে নিলি তুমি লাসন স্কিমস কেবা এন পিপ সে থেকপন লংল থেমা নিলি তুমকে কেরাই কম জিফান বা সেফটি এন্ড সিকিউরিটি আহিন সামে নিলি তুম ডিপার্টমেন্ট সে লাংপন বমলো লাসন থাক থাকছে পামো পেন লাসন নিলি পার্নো পনল হেল্পলাইন নাম্বার 181 সামে বা সাক্ষী ওয়ান স্টপ সেন্টার পুস্তামে বা ননসন পি এম ইবাই বা নিলি তুমসন ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন বা বিটি বাচাও বিটি পড়াও লাহাই সামে ইসিয়া স্কিমস ল সোয়ার

0: তুমহান বা স্যার বিমার তুমহান তামে লাই এম্পাওয়ার আফানসি লাই সরকার হিন পেনকে বান্ধ
1: চুরলো তংতে এলা পুসন থাক থাকছি সোয়ারলো আজা কং আসাই গিদেং পনকে ইলি তুম মিনা রং সুপিলং চটমা আমাতে ভারত আদেরালং তা লসন আসাই দেং পন ইগল আনি হান পনিক জিমা
0: কলং লাসন থত আসন সে আলং তিন কাদু কাবে ডিস্ট্রিক্ট আং টোনা ডিস্ট্রিক্ট বা ইলি তুম ভারত আদের লং আংকাং আন কোয়ান মা স্টেটস কে অং লাসন থাক থাকসিম স্কিম সি দেং পন বমলো
1: চুরলো তংতে কিপা জুটসি নিলি নাংলি ফান নার জুপন থুলং সোয়ারলো তুম জাকং পাংতাং নং জি পু পেনি স্লোগান মতে কাতারাম লাপুসন্তা দুপন ইকমা নাংলি থান পাচিন ইক জিমা
0: লাসন বাংকে আবে ইলি তুমলং সেতামে ইসি বাংকে নাংলি তুম তামে হারজুলং তাহাইপ সরসু তুমহান দি আৰু চু চুমাৰ তুমহান বাংকে দো লাগে বেটি বচাও বেটি পঢ়াও লাবাং মতে নিলি তুম পাংদাংি ফানসি বড়ি পন বমলো ফেস্টিভেল লং পুসে তামে বা লাসন কনানি স্কুল জং তামে বা বোজার লং তামে লাহাই বেটি বচাও বেটি পড়াও স্টিকার্স লোগো লাহাই লাসন সে ডিস্ট্রিবিউট বন বমসি কোসন সে বেটি বচাও বেটি পড়াও পচা থাঙি মা লাসন ফানসি নিলে তুম বড়ি পন বমলো
1: চুরলো নাংলি উইমেন এম্পাওয়ারমেন্ট মাতি সোয়ালো আজাকং পুথাক নাংলি ক্লার ডাক পেন রিডিও কার্জুয়ারা ফান থান পাচিনি পন থেকাপ নাংলি ফান সুরি সুরিয়া কারম নাংপা জিরিগল
0: নাংলি তুমহান তামে চুরো পারলো নীলি লং আন লাদাখ নাংকি হুমরি পেন কিবা কার্ড
2: লাপনা পড়ন তুম সাংপি মারাজা মেঘ আং ডেঙ্গালং সোয়ালো তুম আজা কং লবং সব থাক রমালি তেরন পি লাপেন হুট বাং রূপজিলি ইং টিপি আতুমং বং ছু চুপুত আর জুই লং টাংল সাংপি মা রাজা মেঘ আং ডেঙ্কে লপনসি কাং টনিংল লাকে আকাশবাণী দীপু জামে কে বাং লাকে এফ এম বেন লং পেন মেঘা হর্স ফারু সিরাত বড় সির কেপ নিউজ অন এ আই আর এপ লাপেন তে রেস এপ আলং রেডিও নকার জুদন কাছে হনারাত নন স্টুডিও ঘড়িয়া পর আনি কাংসাম পর ফাই থ্রগ্রাম মিনিট থে প্লেনসি ডক ডকল লি দাম থইল নাং লকে হিন্দি লামার জান কালি আলুন আংদেং হিন্দি লামার জান কালি আলুন আংদেং আলং কে চেংসি আলুন আর জুইকা আলিসা চেনাই কিলুন আলুন আলুন আলাম থে টু কাহা লাবাংস আলুন লকে মেড ইন ইন্ডিয়া পো অ্যালবাম আলুন
3: मैं भूल जाऊं तुम्हें अब यही मुनासिब है मगर भूलना भी चाहूं तो किस तरह कि तुम तो हकीकत थे कोई ख्वाब न थे।

0: lapuan apuan alitum hindi lamar jan kali alun ang dengalong alisa chenai kilun asan sanalun arjek long tanglo hindi lamar jan kali alun ang dengke lapuan si kang toniklo lake akaspani dipu eson kenang sadalam jir arjek tha rihing ame ki pon yar yalong methur ur theklong pulote kapam fgf phan lang chorigri aprang si ke main switch le inkirignon lang ke chor ke nangli akisung phoi deji nangli ri jong si lang chambok pulote electric a switch odik deri nangli akisung phodeji rihing ame kapachaleng ji aphan pura kedak tang ari puthot ingthun thuigri lapuson thak thak si akahe notang a switch lapen ki phuktang apla khai hoi chpare deng de det nangji rihing ame ki pon ni anu jok along rihing ari janglen theklong pulote odigri lapen ba kapre ka phanta kap od ide ji aphan pin khadu nangji rihing ame dam joi pulote me kapawang thuji pura transformer a fuse ari kela thuji aphan climbing der ri kenang sot কপছেন ইয়ালাম জেরকে লাপানি চলো লাকে আকাশপানি দীপু ন স্টুডিও ঘুরিয়ে পর আনি আসাম পর ফাই থ্রগ্রা মিনিট ফ্লিকের ফ প্লেসি ডক ডক লিনার তুম গুয়াহাটি পেন কপাচাটাক আসামে সালাম পেন
1: বিজুলির বিল গেলামাল স্কুলর ফিজ সকল হয়ে গেল হয়ে গেল বাজেট 5000 বাসি গল নতুন মেখেলা চাদর লই লো নল জুয়া মাহত হেতু লৈছিলু আৰু এজোৰ নল প্ৰথমে বাজেট বনাও তাৰ পিছত কম কম কৈ বস্তুৱা ধন বেংকত জমা কৰক আৰু পইচা কেনেকৈ বাঢ়িছে চাও বৰ জ্ঞানী এতিয়া জুয়া
2: আৰবিআই কয়
1: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা
3: এই কাহিনী হল এগৰাকী নার্সৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মাৰ আহি গল দৰমহা এতিয়া নতুন কান ফুলি নহয় প্রথমে সঞ্চয় প্রথমে কান ফুলি শুন প্রতি মাহে অলপ বসাও অলপ বিনিয়োগ কর আর অলপ ইমার্জেন্সির বাবেও হাস যাতে হয়ে রয় টেনশন ফ্রি কিন্তু কান ফুলি কি হব যাবানে ভিডিও ইঞ্জেকশন
2: আরবিআই কয়
3: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা

লকে আকাশবাণী দিফু নালে তুম যাই মেকার জিলাম বম লকে এফ এম বেন লং পেন মেঘর ফারুই সিরা তো বড় সির কেপ নিউজ অন এ আই আর এপ লাপেনতে রেস এপ লং পেনটা কেদ আনা যাই মেন তুম আর জিলং ইজি নন পরফা ট্রক্সি প্লেং তাং ল লাসি দাম থইল নাং কার্বি দেড লং রিচিং হানাল লুন আং দে লাবাং সং দেং লং কে চেং সিয়াল লন আর জিক থা দিফু মানজা কে সি এস হাওয়ার মাই তুম কিলুন আলুন আলুন আলাম থে পিনি চেসং লনাং পিনপু নৌ বেদান আর জেসং লাবাংসো আলুন

0: tum Steve het iti keso dugok titik non son lat alang tum ge kipaklem na son pamida titik apot alang tum ari le rung sita me exercises klem te dak so dak ha dak so dak pula son dugok titik si nini pen te lang tum han keso ni tum thek long po hala so keso ke thek long mai me san lo because movement ni tum nang ji movement abe pin pen movement klem lo pote keso wang ri titik lasi keso do pula te lake me san alam lo non son asap uakeng ke dam thek mang ke ni tum 15 days pen ni tum thek long akeng ki dam akeng kachi jor nitum ne chipu akeng kachi jor kom hek titik pot 15 days pe nitum thek long ji asapo akeng dam un muchot balance ta nitum thek long bo lapen hala chin ki or pe akeng ki dam hai nitum ki than pot hala sta me exercises nitum 15 days pen te thek long po hala ame thang pen ki dam da thek long bo afu cutting hai dukok titik kumania dun dukok te mesen sitame ame thang pen ki claim un লাংকি জুন দাম হরমুকি এন দাম কিহুম লাহেবাংকে নিতুম 15 ডেজ পেন থেকলং পো সেমি আচিকলো চিকলো পেন জংসি কন্টিনিউ এক্সারসাইজেস ক্লেম বম লবলতে নিতুম ইমপ্রুভমেন্ট থেকলং পিকজি
1: তাংতে ডক্টর লা পার্কিনসন আকিসো অপুথা পিনি গভমেন্ট পেন আকি জয় সি গাচে ল্যাংওয়ার সাই দো ইগমা
0: আকে জয় ট্রিটমেন্ট পু টকতান লাসন মাংকে আভে সিতামে লাসন সার্টিফিকেট ইসি দো ডিসএবিলিটি সার্টিফিকেট পু সেমার নাংজি গভমেন্ট হসপিটাল লং দাম পেন আর্জু দামলতে মেসেন সার্টিফিকেট কাছে মার দিম লং রংসি ডিসএবিলিটি সার্টিফিকেট কাছে মার সন দো পুলোতে লা এভেল লং বিকেস লাকে নিঙ্কান নিঙ্কান আকে সব বিনাকপথ ট্রিটমেন্ট লং সন রিহাব সেন্টার লং ট্রিটমেন্ট দামলতে আর নি সি লং সি আফি বা আদর্শ দাক আকে জয় পেন লং নেদা তিতে লাসপত সি আর নি সি আনিঙ্কান বলতে লাকে আল্লাহ খান দাম জুইপ লাসপসি উন কি উন তুম উন তিতে কি উন ইয়া তুমি দক সেমে সে কি চেলাং নাং কক লাসপসি লাসো আ সার্টিফিকেট বাং সে মারডতে গভমেন্ট আহিন পেন আকে জয় লং জি লাপেন নাং নি তুম হসপিটাল লং দাম দেট পেন হেম দক খুত পেন সেমে কপি সি ক্লেম নাং জি কপি সি ক্লেম নাং নে লাহাই চে থান ল না নাং নি তুম হেম দক কক সাইমে কাকে তা এক্সারসাইজেস ক্লেমের নাং জি নন সো নিউরো রিহ্যাব সেন্টার দাম পেন লা আন এক্সারসাইজ ক্লেম ছট ভুকালি আধে কাতিম দো দো সেলেট দুক দিতে হেম দোলতে এক্সারসাইজ ক্লেম ক্লে দোয়াই চোচ্ছে লাসন দিতে হসপিটাল দাম্প চোপ রিহাব সেন্টার দাম্প এক্সারসাইজ ক্লেম পো এঙ্কে হেম আংলতে মেঘ জাংল লাসন বলতে চকছে দাঁতপ মিথাং চেপা মিয়া ফান বলতে দোয়াই নাকি লদুন আন তা চোবম নাংপ এক্সারসাইজেস কাকে সেমে ক্লেমার নাংব আদা পানি কাংসাম আর নে সিতা এক্সারসাইজেস জং সি কুড়ি রে বলতে লাসু রেজিজিটি ইংতাং হেক আবাং ছেবাং জুইপ কেং কে দাম বাং উনে দাঁত লিপ লাসু পশি কাকে তা এক্সারসাইজেস ক্লেমার নাং জি স নর্মেল হং কে দাম আনতা উনপো হাপেন কে চো কে জুনতা মেসেন নাং জি চো ইং তুং তে ইং চের ছে পুলাসন পুদা তেতে লাসু পশি উন আন পেন কে চো কে জুনতা মেসেন নাং জি থে সেরে হাই সেমে চো বম নাং জি ডক্টর ফন আরজু পেন কপি সি চু নাং জি কপি সি চো নাং নে পু আরজু পাক্কারা হালাসো আতেং পেন চোদুন বম নাং জি লাপেন লাং তা জুন ও নাং জি জুন তুং থে দেট তা জুন নাং জি লাং কি জুন বাং কম হেক তিতিক নিতুম লাসি ক্লাস পদ বাং লাং নাং পো লাপেন মেগজাং উনে দা তিতিক দোদো সিতামি নিতুম উন আন পেন কে মেগজাং সি কি মে আর জো 7 to 8 hours কি মেগজাং ওয়েক নাং জি লাপেন উন আন পেন কে ইনুত ওয়েদ দো নাং নে উন আন পেন কে হেমি সি ইংনি পেন হেমি সি চিংকি জে থান দো নাং জি পেশেন্ট আফান বাং কে নিতুম পুন এ লাসন নয় লাসন নয় সিতামি নিতুম হেম আতুম সি কেলাং দু না তুমি লাহাই কি মাথা নাংপো আর দুং দু দুন বের নাংপো চিংকি দুন বের নাংপো আনিওয়েদ দু নাং নে ডিপ্রেশন দাম জুইতিতিক এনজাইটি নিঙ্কি থি নিঙ্কি ওই দাম জুইতিতিক রিজন আবি দেতা লাং তুম লাসন মাথা পো নি কিছু দুকো কাপত সি নি হেমি সি তুমকে নি ফান নাং চিংকি কে দেট নিলং বাং বে দেট দু দে দেট পু লাহাই সি ওভার থিং পো লাহাই ওভার থিং লোতে ডিপ্রেশন লোতে লাস কিছু বাংকে আকু বাং থং অং পো সিভিয়ার টু বম পো আসি হেমি সি তুমি মাথা পেন সি কাং হন পেন দো নাং পো দোবাই চো চো চে এক্সারসাইজেস হালং সেটা মি রাব দু নাং পো কিছু কিছু না লং সেটা মে লাং দুন বম নাং পো লাপেন দে স্ট্রেস কি এ নাং নে মাথা চে পাসুং নাং নে কিছু দেত আতম সে মে মাথা চে পাসুং রেত নাং নে নি মে মে লো নি দাম দেখ থিলো পুলা হাই মাথা নাং নে লাহাই মাথা থে দেত পেন নি কি মে জি ফান কো পি সি ক্লেম নাং জি মা হালা লে মাথা পেন দোবাই ছোটে নি মে জি পুলা সন মাথা রা দোবাই চো নয় এক্সারসাইজেস ক্লেম লোতে নি মে জি পু মাথা রা এক্সারসাইজেস ক্লেম যে মাথা চট নি মে মে লো পু মাথা লং লোতে মে মে দেত পো লাপেন হং আ হর মু হাই চো দুনা রেত নাং নে হং লে হালা প্রায় হাই দো দো লাই বাং চোদ্দ নাং নে উন আন পেন কে হেম কিত্তু নাহান হেম আহান হাই সি চোদ্দ নাং জি লাপেন জং সি হর জুন দেট আতুম স্তামে জং সি জুন দুন বম বলতে মে মে দাত পো হর হাই স্তামে সে নাং জি জু নাং নে লাপেন দে লাসু আং থেক সে থেক লং লোতে আধে কাতে মাংকে দাম আহে দা তেতে মে জি বন বুপ হসপিটাল দাম দে দা তেতে লাসন বলতে আমো নিতুম আং দেং কাছে থান আসন আং দেং ফো আনলি রক বলতে কে মে চিতু রক তেতে লাসি আং দেং কে ছেং হুদ বাং ইসি হিনি লা আন লং কে লে হুদ জং সি দোলো বলতে হসপিটাল দাম ফিনাং জি সে চে পাকলাং দাম ফিনাং জি থেলাক

0: pen an inchir chedet poor appetite number pli labangke nosel inokan airdop lapen kang si ason alang lichair running nose pusi english pen kekipu capacity air sneezing lapen number pho e make airdop ta dokok titi lapen e make cri vangare titi lacrimation pusi english alam thepen kekipu lapen common symptoms ining along so it ta dokok titi ipukarting ipuhardikling ipuangpong geso ichithe e beng beng shortness of breathing ichithe wangno si discomfort of breathing lahai hello a symptoms abangke common symptoms abangke tangti flu ke kemi una ke soma mate kemi un e a ke solo la pai a sapso che thanam sene thekser atum pen kapachini ke la hello flu ke so medet un e seta ke so kapakom jia phan lapen kapa ham jia phan se ka chelanga hemalong humri dam bulote ilitum dowai long ikji lapen ke ongdung amuni ta tumke thanga dowai choche det seta midera tum ta do pinang an immune system kang tang o kali dera tumke labang so ke so pena jok apran ke dam tum ta do pinang an seasonal flu ke ni pho ni trok hopta hini lapen hopta ke thom an si ke so duration do seta antiviral adowai ke chodun pen ajok hoptai siadim nithom nipli ansi sochotiti flio ke so cholong loka hut koson si ilitum ke doge thaknang ji number is si ke sang ke chogi junji aphan aning ke hang avedet ji labang so pot si e ok aini doji lasi un an ke hemalong sang joy si akime lapen hong lapen munit kaching rumalong dam dedet si kime pima dam bulote ইলি তুম পেনাজক আনুত কাপ্রেকা তুমতা কিসু নাংচি উন্দুন দেজি নাম্বার হিনি কিচোজি নিং হ্যাঙা বেদের পোটসি উন আনকে জুস মতে ল্যাংকে দক লাপেন ওআরএস জুন নাংজি পিমা লাহাই পেনসি জাকং লংপো নাম্বার কে থম উন আন আকে রাপকে সে কাছে ল্যাঙা হেম হুমরি দাম নাংজি প্রিভেনশন ফ্রম ফ্লু ফ্লু ভ্যাকসিন আনিং কানভ্যাং সেতা এন্দু নাংজি লাপেনতা ইলি তুম কাছে পাজক জি আভার সাইডো নাম্বার হিনি কেদোগে থাক চেপেক্লার চেন নাইজি ইরিচার সামওয়ার নাইজি উন আনপেন কে ইরি কাচার সামা ব্যাং তেং নেদেট নাইজি পিমা ইলিতুম হরমু গাছে পাচয় হরমু কে অত কার্ডম কাছি পি পেনাজক ইলিতুমা রিয়ালং ভাইরাস নাকি বন্ধুন পেনাজক তেং নে ক্র্যাং পেনাজক মেথ্যাঙা মেক লাপেন আনোকান কাছি অত পেনাজক লবং সো কেসো নাং উন থেক নাম্বার কে থম ইউজ হ্যান্ড স্যানিটাইজার হং কে দাম আলিং ইলিতুম সাবুন লাপেন ল্যাং কে চে পোনওয়ার উন এ লাসি অ্যালকোহল বেস স্যানিটাইজার আব্যাং কে দাম আলিং চে পোন ক্রি পুলোতে মেথ্যাং ওক প্রাণাফান আকে জক দোপো জাসে মেদ রঙা জে মে অ্যালং কিদুন পেনা জক আনুত কাপ্রেক পেন কার্ডম চিপি পুলোতে ট্যাং দে ফি স্যানিটাইজার মেথ্যাং আরি অ্যালং চিহি পুলোতে আকে জক ওয়ান দোপো উন আন পেন ইলি মেথ্যাং আ মেক ইং হো লাপেন এনোকা না ব্যাং চেপা ফো ফেডেট পুলোতে আকে জক ওয়ান দোপো পিমা ইলিতুম কেপা ফোয়া হরমু আলিং ভাইরাস দোপু চিনি নে উন আনকে মেথ্যাং আং হো লাপেন ইনোকা না লং পেন ই অকার লো ভাইরাস নাং কেপা লুট লং লেদে জি আফান ইলি মাক সাবাংকে এনভার নাং জি ইং হো আদিপ আবাংকে এনভার সি কে মে ইফু কেসো এ অ কেরেং নো আহুত হেম দো জয় সি কে মে নাম্বার হিনি কেসো কে লং আতুম পেন চেপা হেলো সি কে মে নাম্বার কে থম হেম আলং ইং হাপ খিড়কি চিংপু সি কে মে তোমন ক্যাং সামনাং পা লুট জি আফান লাপেন নাম্বার প্লি হেম হং চেপাং থির এট সি দো নাং জি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর কার্ডং
1: লাপোয়ান আপোয়ান অলেতুম ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস লবং সব পথা ডক্টর জিরসং রং জিহন কেতক আলম জে ট্রেসি রং পিপি কেথান আর জে লং টাংল অক্রানা যা মেক আংডেঙ্কে লপানি কাংটনিংল লাকে আকাশবাণী ডিফু নুডিও ঘুরিয়া পর পরফা নের কেবরা মিনিট হিনি প্লে ইজি ডক্টরি দাম থুইল নাং লাকে ইংলিশ আলোন আংডেং ইংলিশ আলোন আংডেং এলংকে চেংসি আলোন আর জিথা এলভিস কস্টেলো লাপেন দ্য এট্রেকশন তুমকিলুন আলুন আজুইসেনা আলুন আলাম থে এক্সিডেন্টস উইল হ্যাপেন

0: song kache parjana bang theng song engti kamir kache parjana bang senkan ki mi ingtipi kaban kache parjana bang hunmili kropi manai kache parjana bang hunmon rong hangpi labang solam kan ke pachu na bang prodip rong phar rap chun bang samson ingti totangte arjuik tha pini alam kan alamkanamen bokola sarpo
1: বা পিনিকে বোতাকে জগদো নাই জি তো ওয়ে পেন আন কে চুমু বেলে পক কাংরেং জো পেন ইংলং আরে চুতু কি দু না সক আথে কে মে মে ফিজুকার লে লে কাতাং না লাপেন কে চুমলেং না কাতাং না উফ
2: পিসা দা প্রাং না পাসি মুত্তুর মাতি পো
1: মাই ক তো ওয়ে পেন আন কে চুমু বেলে নিং ই ক্রু লাপ সেলে পাসি মুত্তুর তে তে কুপিসি কি দো জয় থেক পো মাহু
2: পাসি মুত্তুর লতে আনা মে থাম আং জি মানতে
1: এ ওয়াংবে কে নেতা চিনিল লহল নাফান্তা সাইচুতি কি নাই পুনাঙ্কি পুলকে লোকচারলি দুনতা পাংচেং দুন হয় হেমা সাইলে নাংকে ক্লেম লংমা হা নাং পাইছি লট পেন নেকে নাংফা নাংকেলা না নাঙাছে পাদুক আনসি এ কাইকে দাম পুজু
2: মা জগ পায় পুতা আসমার ফাংকে চেপা দুঃখ হুড়ল নাং তুম দেট কালি লোক নাংতা
1: চেপা দুঃখ নাম পোকে চিনিল দি ক সন্ধ্যা থাকছি আও সো মারা তুম থতা চেপা দুঃখ নাপু নাংকে হেমেন এ রিদ এন এ লোলে কে চালি দুনতা কালি লাপুকে কপুলোমাতি ক
2: বা ক লো চারলি ও লোতে নে পিলোমা কোকে ক্লেম পোকে
1: হালা বাং বাং আসন কে ক্লেম হুর আসন কে
2: বাং পেন কে প্রেক জাম নে কে পিনপু নেমেন কে পিনপু কে এনতে
1: নাং পোকে কে জগলু অং আপসি নাং ফি নাং ফু তুমতা বকলা পো বু নাকি ইর লকলু নন পুতালাসি নেমেন বকলা পো পু চেথাং রংলু বন্ধ নাং ফানসি বকলা পো পু নাং ইর নাই পলক
2: কপিল নেকা বকলা নাং থান থাদ নেফান
1: বকলা কালিতে কপিয়া লংমাতি ক নাং ফানকে বাং হি চনন বলতে চোদেত পু লোলে চারি দুনতে ওই পুই হে
2: সয়তা বারেত মা ক কুমার আহিছি নাকি চলমা
1: হালা নাং লংকে বাং বেড়া তুমি ক
2: পিলন্তে নিজের পো তুমি ক্লেম
1: হালা তুমি পিসিকে ক্লেম মা লাকে নাং সে চিনিল হালা তুম পিসিকে ক্লেম মা লাকে নাং তা ক্লেম দুন বম লোকে লাকে নাং পো পো কলাতা চিনি মাদি ক
2: কপিলমা কো নাং ফানাকে তাং কেলা
1: নাং তাংতে বন্তা নাং তাংল নে তার বু হাম হাম পেন কে লং তাংকা আন পেনসি নাং নাং রেং দুন চট কে পিনি পেন কে নাং তা কাপ্রেক চুতু ননতে
2: নাং চোদন দেখো পিলালা
1: নাং চোদন রি আ তারলে আদর কাভে পেন শিকাং কয় বেদ আন হেলো কুড়ি ইসি বাগলে গেলং অলামা
2: আই সার বুড়া নাং তা কুড়ি ইসিয়া ফানসি শিকাইং কয় পুলো ওহ বকো লালান্তে বকোলা সার পো
1: কুড়ি ইসিলে শিকাইং কয় নন শিকাইং কয়লে কুড়ি ইসি নন সাংলিনিকে লং লেমাতি ক লাহেন ল নে নাং পোসার বুড়া তার বুচতকে নাং ফানাং পাংরাইং ই উন এ লো কো আকো কালিতে নে নাং পিনু ওয়ান ধুলক পো সাইগাতি কি আরাবা রিয়ান কে দইজি
2: থেরাগরে আন্তা পিসো কে এনালাম নিং জেলা
1: আন্তে নাংলে নিমুন পিবান সেরাক নন
2: ওয়ান পো বুতা বাং নাং দুন দেদ কে
1: নাং কে ক্লেম কে দাম নন আক্রং হাকো পেন প্রেক জামা পসি লামুন হাই কে ক্রয় তাং দেত তা কে ক্রয় খ্রে দেত লু সিতা সিমসাত নাং ওয়া বেলাং মাতি পো নাং নাং নিং চেলার লে তি কে মন হ্যাঁ কে তোমা হেম বাং বে পুষি কি পুমাতি পো
2: নে নিং কে কেরলা অন এলো নে গা মাথা এলো কে মেন নাই কে চক নাই নে সায়া লং জংসি মা নে নাং খাম খে দুন বুলোতে নে পাবির দেরজি মা জগ ফানন তান অং তে নাং ফান্তালু কালি তে কামিরা ফান্তালু
1: লাকে নাং গেলা পুষি পুজি পু নে চিনি মাতি ক লা হেন ল নে আবাং নাং পিনু ওয়ান রং পো পুলু গে
2: আকোলা সো আলাম নিল
1: আই ক ইতুমলা মাচিং কি চিংবার বেচিং দন দে লোকে তো নেতা পিছু হেন এলো নাং তা পিছু হেন আং এলো হেমে পো তত ক্রাইল না হো
2: দজয়নন কো আলে আবে বিয়ালাম লো লাইকে নেতা মেকে জাং জি হেমারলো কোমানে ইয়ং সিনে ফানাং রি প্লতে হেদি নে বাং আবে পুলে থান্দু নন দে ও বন্তা ভুত কে জক দুনা জাত দুন রিদে
1: বাই ক নাং পো বো কলাকে আনিং কান ওয়াং তা বহুত জক দুন পিসি বহুত জক দুন দে দেপ
2: দুনা চাত দুন রি মোকে লাম হেন দাগলি জি
1: নে দুনজি দুন পেন বহুত পি দুনজি

0: আই বহুটা বিদুন লংলে পিছুটা এন লংলে নিনিংটা সিক্স স্যাট অংলাহ ইস। আর জানন লাতার বুসেরাক রাখবো আনচুতুনসি বহুত জগদুনপো হা বাং হাজারলে কিদুন হুরকে মাজাহু শিকাং কইলে লং কুড়ি ইসিলে লং পালং আন পালং না হো।
1: নিতে পোকে বহুত জগদুন এলমাহ
0: ও কমাল
1: নে তিতে পো বহুত কি জগদুন জি পুটি তে পো নাকে দুন দে মাহ
0: দুঞ্জি দুঞ্জি না সে বাংলা কানি গিয়ে পাবি চেন হে মারলো পিনপো বাং দৌ
1: পাদো নাংতে পিনপোটা বহুত কি জগদুন জি পুচটলে থাংবা কাচং হুদাম জি মালা
0: কেনে তি করপি বহুত জগদুন নাং নে তাহ পিনপো কিপু কালিতে না রেং সুজি তাহ নেফা নাগিপু দুজয় আসে পাথেরি পিনপো হে মারলো সিদু আমি কি যা
1: পাদোতে পাদো নাংতেলা থাংবাক কাচং হুতং কাচং হুদাম জি মালা বহুত সেগে জগদুন জিলে নাং সন সনামুনি রাফানকে লাহেন লো বকলা পো পু নাংকি ইর ইলং লো
0: বা না আন্তালা পু সন সিনে ফানে কি পু মা
1: নাং সন সনকে পিনসো চিক্রং নাং নিলে লান কে প্লাং প্লিগে নাং সো ফানান লে চে হাই উন ইলে
0: দুজয় দুজয় নাংলে নি হেম নাং দুদুন জি পুলোতে নেপিনিয়া মাত পিন পো ফান প্লুং ফিট পো
1: বা নাং সন সন বকলা পো ফান কে নাং দো মি মি অ তার চু বু চট পিন সো চে ক্রং না টিকি থেক থে ইং হয় থেক থে নে ফান নে লাং থা নে হে মে পি সে তা কপি ল নে হেম সক সাং দো সাই চু টিকি দুন সেলেট লে দং সি নে সো আর লো হে মে পি পুরা নাং চু লাং রেম রক নাং নে নাং আন কে সোসে চট লা
0: কপিল নে তার চু বু চট সিতামে নাংল নাং চো হাংমা এ পাকাতার বু তাং দেরলতে শিকায়ং কয়ল হুট প্যানকে পাড়ায় কুড়ি সিয়ানতা লং
1: তার কি বু আনতে সেলেট লেটে আনবেদলু মো ইফু এ পক সো দেট লোতে কপিয়া আন ল কিচো প আনতা নিফা নাং চে হাং দুন জি পুহাইলা
0: নিফু নে পক সো দেট পোলতে নে লংলে চিরি সি বেদ দোলা নে চিজর দে জি কালিতে মহাজন আফান বন্ধক পিদাম দে জি নে পিল গমা থাপ
1: লাপু আনবেদ লো ইলিশো কার্বিয়া খেয়ে গে ঠেক নেই লো সাই কাটি কি নাং কাসেলেট লংলে কাচো জর নাং কে ঠেক লাহেলো কার্বিয়া খেয়ে গে নন্পু আন তা কি দুঃখ বমলু
0: কার্বিয়া খেয়েলে কি দুঃখ জিলা বাং হা নন ওবে গি মিয়ে তুম হেমফ্রেক হাং বমলোকে হেমফ্রেক লে লংলোতে নেকে তারবু বেলো সাইগাতি কি গে আফিয়া লামলো
1: হেমপ্রেক লে লং লক সিতা মে সাই চুটি কি কে সাই চোকলেম ক্লে পুলোতে কুপি লগে চৌপ তো মন চোফাং চটা রেং উন পেহে
0: তো মন কে চোফাং ফেলো তিনাং থা করপি নেসপো পিন পোতা নন বো রেং কে লং পো কে মাতি আর ওই তিন বাং কার্তিং লগলো হে মাং ওই পিন ওই হো
1: হু পিন পো আবো রেং কে ক্লেম হে নাং ফা নাং প্রা নাং কর্মুজিয়া আবো রেং সে কে ক্লেম লো লাকি নাং সপো কপি সে কে ক্লেমা নাং চি চিনি দুন দে মা
0: কো পিলো কে ক্লেম নাং চিনি মা নেফা নাং থান থান তে
1: বকলা পো নাং সো পো আফান চে থান পামে চে পারি পামে থা নাং সো কামা থা ক্রং প্রেক তাং লো রা রা ফান কে পাসুং ক্রুং জিয়া ক্রং সি মাতে নাং ফান নি ফান পাসুং ক্রুং আতো ওয়ার সি কি দুন লো নে ফেরে ও নাং সো তা নি সো ল নি সো তা নাং সো লো সো কার্বিয়া খায় সো লো লবং সলাম নাকি থান কাঞ্জি পুসি বহু জগদুন রম রম পিনি নে নাকি বুরচ
0: ও আন্তা নেকে নে ফানাঙ্গা চিং তুং তো নাকি বুর মা পুহে সন লে থেক লটে নে গোবে অম দা নাং পিপি দেই নাং ফা
1: আপু সো তাই সি বেত ল চিং কি নো চে থান নো নে ফান কোবে নি পি নাং নেকে বন দা নাং তুম কে মেসেন জিয়া ফান সি বহুত কি জগদুন রম রম নাং থান কাং লো কে দাম তা কে দাম লো বন্তা নাং নিং চি বিটু বকলা পো
0: ও আন্তা হেমে পি পুনাং নে আ দেং তাং পি খাং ইয়াং লাই জু ওয়ান বড় ই দেতা তাং নাক পি গিলা আ জানো বহুত

0: Donde tar chepa tang long po ancho po tove a hora po chuchi rong po an ke bukla puta ke plang lo. Punu, o punu, nambang do ho. Ko marlilo neho. Ahelo, pinike tarta tangte, anda cholong lelelo. Inut bang ansi. Bais.
1: Ba punu, tar kibu maho. Nangke buhut jogdun edloma.
0: Inut lewang ta, laso buhut. Inut lewang ta la so bohut bai ko bohut ke jo kya phialam lo to we pen ta anchu mo we pok ante pusi hang jolo ning kru lab lab dalo la tar ki bu patang etsi kulat sang cho nam dam ji tiko nara bohut bohat ma ho
1: nitum ta chumu bi ti punu seta bohut ke jogdun nang ji pusi jogdun populo nekeng hino da choklem dun thek the chodam dun thek the apodlo হেম আসরটা নিলাম সিলেট হইল পুনু
0: না ই পিনপো কে আর ইয়ে কেং দামে সেন লানি কে নেনাং পুনু বকলা কি বুয়া তারা নাম সিনাং চুদুন চ তবে পেন নে পকাং সেতা নাম মাথা থে যেহ হা মেক পা সিনাং ইয়াং দুন তান না পাকে হো
1: ও পুনু এ গা বাং দো মা
0: দো আমে কে যা
1: নে দাম পন্তে পুনু নে এক ফান ফেরে দেক আর নি সিনে ফান্তা বহু জগ দুন দে আন্তা নেরেং সুজি পুলে
0: নে ফানা মাতা নাং পুলো লাসিনে কে জগ দুন দেলো নন মালো মাকাই কে আপো সি আসো ফান কা ফেরে নাঙ্গি কে
1: দাম পোক পুনু দে হ
0: দাম নন্দা মো পেন তার টা তাং এত জি আপলো বাংস তার সি আহির কেলাং নু লাই কুড়ি হিনি তা লং লে শিকায়ং কই তা লং লেলো থুই লা সো তার কে আবাহাস গেলাং নুলো সালা থুই
2: ও বকলা পুক নাকে ভোজক দেহ
0: মা তঙ্কে বাং লিল নে কালি বাংস তারা নামা আন নিচুতে কাংলং লিল বন
2: নিতু মাস্টার পেন্ডিক সাইডু বহুত কেজ দুঞ্জি পুহ নাকে দুন্দেল হ
0: দুজয় দুজয় পিনপু বাং তু আমি কে যা
2: পাদু নাংতে লা নাং সুপু পিনপু কাচমা থা কে চক চেপেন আজক ইতুমা রং আনুং জুনু টাংলুকু নাং চেথান থা
0: নে বকলা পুক তুমি পেনতা নেপক ইংকো বাং আমনিত রং রূপ কে মেসেন জি কে মাথা থেক থে দালু আপু ধাক্তা নাং তুমি সোপো পিনপো কপি কে চক চি কে ক্লেমা এনু বাক্তা নাং থান দাক থেকথে হেনো হেনো পুচলে নে কপি লগা ছিনি প
2: কালি কো বকলাপো পিনপো আফান নে সি লো থান বেগলো বন্তা নন কে হাক্কো অপিনপো কালিলু নেতা কাপেরি জি কে দুলুক নাং চেথান পামিথা লাপুলোতে মো আফি আফান তাকে হেন রোকক পাপেন কে রং রূপ লাপেন নাং ফান্তা নাং নং হেন দাকপু
0: নাং আন্তা পিনপো ফান লাপুসি কি পুমা মাতে কপু লমাস্তর কপু সন না কাহে নো আসাইসি পিনপো কে ক্লেম মা নাং তুমচে থান প্রাপ আনু তিন না তুমতা সাই কে ক্লেম ক্লিপু কে নেতা চিচিনি বন্তা হালা নাং সোমা রা মাতা সাই ক্লেম ক্লি আন্দা কপিসি লানি সো পিনপো লে কাহে নোরেট মাতি
2: মো আফিলে চেতান থুলো না পিনি তুম কা দোগা বেতা ভোজক দন না দা আক কামরা নাংটা বাংন বকলা দে
3: দা কে দেলো হে জ বকলা মোয়ারনি কাপ্রেক নাংথান পামি পদে পিনি নে আপরা বেলো দা কো দা কমালো হে মারলো কি দো বকলা
0: পিনপোলো কমা জিলা
2: পিনপো পিনপো হেমতং দমা
3: ও দাম লাংক দে হ কে দেলো দাদা
0: হাই আদিনসি হয় হেলো আসো আফান আপোসি ফেরে নাংজি লো চোথান আওস মারা ফানসি মাস্তর ফেরে নাংজি লা নে বকলা পো আফু আন বেট কে লাহাই আলা মাথা দুন থেক থে দাঁতল হেনো কে পুবম কপি টঙ্কা হেনো থাং তা চিনি নেলো উফ লাসো তার বাইলো তা টাং তেলো
4: মাছিকে বাংলো পো
0: রং আসার পেন মাস্তর
4: কপি কে বাংলরা
0: নেতাচি নে কং বাং দু পাত কাদ্রু নাং ফান কপি নে হেন তা হক

0: কপি আলামরা চেনাম তা
1: নাংফান পিল না কেতাং তারবুতাং এলোতে সাং নাম দামো আনিংচির দুগলো
0: ও নাংতা আনিংচির পুহে ক
1: নাং চর মানতে নাং পকে দো তার জর্ডাম নন সাংওয়া নন আনাং তু নন সেতা ও জগ দুন পুলতে নাং রেং কেসু চটকালি কু পিল নে নাকি বিজি
0: তাহো বোকলাপো আর জুলং লমা
2: অলখাই নাংলি ব্যাং দইক মা
0: কো মা তংগে ব্যাং লেলো নেহু
2: নিলি তুম তিলখাই দেখ বোধ কে চোখ দুঞ্চি পুষে নাং বোর ইক রাই
0: ও তৈ নি ইকথা মন হাই বা নিমেন তা নাং দুন বোজ
3: নাংলি কে বোধ যোগ দুন ইক এম আপুনু
0: দোজয় দোজয় পিনপো হেম সি দো
3: নিলি ইক হেম তংদো ইক মা
0: দো কালি দোজয়
2: নাংলি লা নাংলি সপু আফান কে ফেরে ইগার হেনল নাংলি লাম নাং কে এন ইক এ দেরলো
0: নিলি গে থাং তা চিনি ইক এ দেরলো পে

0: Hey, ba nimen ta nang dun bojo
1: Nang like vot jok don ik ema punu.
0: dojoy dojoy pin po hem si do
1: Nil ik hem tong do ik ma.
0: do kali dojoy
2: Nang lila nang li sopua phan ke phere igare hen lo. Nang li lam nang ki en ik eder lo.
0: nilige thang ta chini ek eder lope nangli chini ek muchot nangli le wangra nili than pirong not
1: La pulute neng. Nang henlo ni ek aphan kerla ji kerla leta.
0: Adapen inu tawang po nang than kang po inu tawang po nang than kang po pin po non heno tang lo pu bonta neke thang ta chini dun de heno pu cholo
2: nili chini nang li supo ku pia sai si ke klemik ma nili pinia pora ve de jo pu pete nili nang li phan kang hon pe nang than kang ji la helo nili ta ke kek iglo
0: la pu ke heno iglo pe nili ke thang ta chini ik edalo hanangli mathara nili phanta nithan kang igno tawe penta anchomowe nili pok nili ning khrulap lap deloti
1: mai punu tangte nangli aning chir ik vitpo bo
0: ingchir dago pujila bangsotar tang det tik tik loju
2: to dape nili chini lor sonte nili anang wan pitang lo
1: oi dine neta thang ta wanbe deloju
0: to choipo
3: কুমার লোকে বাং কেপু
0: মনহাই মনহাই তুমি যো
3: কুপিসি কে বাং লোলা দাক কোনার লোকে দাম পোকে
2: ভোট কে জক দঞ্জি আরজু লং ল মা
3: কুপিলো না ভোট কে জক দনাং পো ভোট জক লং লিপ আরজু লং লেমা
2: কুমার ল ভোট জক লং লিপ আবা ভোট কে মা জক তা জক নং জি লাকি কাদো কাবে আর রাইট দো
3: আর রাইট দো সি তা পিয়ালি ল রারা ফান কা চং থুই চরা তুম ফান ভোট পিতে
2: কুমার ল রারা ফান কা চং থুই আবা
3: লা হাই বাহারি বাহারা আলি দার কা চক্রং তুম ল
2: হো
0: কপিয়া লি দের লি দূর মা কিনপো আনলে কাং চির পেন
1: দানে দামল না তুম তা
3: থালাং থালাং কোনা লং তুমি দাম পোকে
2: ভোট কি চক দুন পো পিনি পেন কি চিনি পা মে নো নাং তোয়ার ক্রং পেন নি তোয়ার ক্রং কাপ্রেক লো নাং নাং ফি থট নাং চিরুই রেতে নি থু লক কে বাং সো হেম কে নে কিং পাক তা নাং চিবি বেলো
0: লাপু কে পুই নাং নিলো মন হাই দা কাবান পেন বহু চক দুন ইগরা মো নাং বুর ইগন নিলি সাং নাম দাম ইকপো
3: কামির পিনিয়া বাংকে কেরাম কে হাই চেপা তিনি বেগ নাং জি নাং দা গা হেম তং দোজি মা মতে ভোট তং জগদুন জি
2: নে ভোট সে জগদুন জি
1: দা নেং দা
3: কাবান নাংলি দাম জি তে দাম ইক নন সেতা কামির পেন নিলি পিনিয়া বাংকে কেরাম কে হাই চেপা তিনি বেগ নাং জি ক আলো নিলি কা চং হং পো
0: নাং দা হয় লোক মন হে লাম আর্জুন রাধা লং দু নন হেম রি চোবোচে নন
2: দানিং দানে
1: দানিং দা
3: কামির কামির নাংনে ফানাং চং থুই ওলো পিনপো আফান গা চং থুই পট পিনি কে নাপা থিলত খাংজাং জি
0: পিনপো মুন হে
2: কপিলা কপিলা ও নাং ফাননি নাং গা মাথা তিং পেন আহক পেটলো পিনি নে নাং চিনি পা মেলো তো পুতানি কি থি পুতানি কি থি নি আপ বব ন
1: নেং নেং
0: পিনপো কপিলোলা মুন হাই কে আবা হেলে মা কেলা মহিলে মাপো লাহাই না কি ক্লেম ইয়া পর কালিলো
2: মুন্নিত কে পাথি আহিলে ইগলো লখাই লাগে মুন্নিত ফান আনচত কালি পিনি খাই কে পাবি জি আহিলে এলো
0: হা মুন্নিত কে পাথি আহিলে বকলা পো আহে কোনা পেলো লাকে বা কমা লগে বান
2: লানাং লিং নো কার জাব ইক থের নাং দি সপো পিন পো হেলো লা বাংস আহিলে কে ওয়ানা বাং
3: কালাং কালাং নে হেলো বাংস আহিলে কে ওয়ানা বাং নেলা মার জুজিয়া তোমা ফান বাংস আহিলে পেন পাংসাম বমলো
0: বাংস হেলে জ্বর দেতে সাংলিন কান লং পলা লঙা দা জটাম দে দাপো আনিং চির হো
3: কাং চির কাং চির কাং চির বাংস কাং চির কিদ্দু কাজে চাক উন এ হেলো নাং সুপো তিন পো তা হেলে কে অ নাংলো
1: দা নেং দা
2: দা নেং দা
3: কামির কাবান নেলামার জুজেতে বাংস হিলে আনিং কি থিপো
2: নাং নি তোমা ফানি আভাই হি হাই হি না নাং আব সিটার লাসন থাক থাক কামির কাবান কি সোকার বিয়াং বং দো ও ল্যাং লাপেন দো ও জিলা
1: দা নেং দা
0: দা হেম দাম ইগনো নাংলি তো
3: কামির কামির
0: আহ উফ ও
2: লহাই পুনু
3: পো ও পো নিজাং নাম দাম পো নাং দুবি বেরা চুলংলি নে লাহিলে জোড়াম দে পুপু জোড়াম

0: लोग हाय लोग हाय,
1: अबो
0: नीली फनंग दिया एक देनो, नीली जॉइन नी पेन सी नंगली।
1: अबो माथारी पे माथारी पिन पो आही ले सी कफेरे पेन दागा हम की दो आए हे बो ओ आ पिन पो जो डाम पोता हो ओ आ
0: लोग हाय लोग हाय, लोग हाय
2: टिपो
0: लोग हाय,
1: बा कबो कोला नांग थी लो
2: टिपो
1: थोन जुता में रंग रूप अनंग पाजु में ते कांग सेन लो बोकोला का लिलो नांग के बोकोला दे लो
3: अपो अपो नानां पोरां सेजी अपो नानां पोरां सेजी जिबो नांग लो अपो नांग जिन जोंग पो ने नां सो पो के जोक जे अपो लो पो अपो
0: कबान माथा नंग ने लो इली पोंग सी सिता में
3: अपो
0: इली की लोग नंग जिया फान जे सोंग नंग फोन
3: अपो
1: दा बिन पो पे कलो एंड आई एम नॉट नांग पो के कपे का पिट थे दम तंग लु दा दा
3: अपो अपो
1: मनांग नंग नंग जुई
4: লাপুয়ানপর্ণাং লিটুম পিনি আলামকান আর্জু ইকলং টাংলো আলামকান আমেন বকোলা সারপো বকোলা সারপো আলামকান কে লাপুয়ানসি কাংতনলো
5: লাপুয়ানপর্ণালতুম লামকান নাং ডেঙ্গালং বকোলা সারপো আলামকান আর্জুলং ইতাংলো লামকান নাং ডেংকে লাপুয়ানসি কংতনিগলো লাকে আকাশবাণী দিফু আদুন্থু পেনাপ মাতে চিটি নিফাই খ্রিপলি উর্মিয়ানি জাইমেগালং কপিপিসি দৈকমা উন আন পেঞ্চে ঠান্ডা মিশে না আদা পরফাই ফোর মিনিট ফকেবা পরতে কায়াসন থাক থাক সিগনেচার চুনাতুম আর্জলং হয়েছি পরফাই ফোর মিনিট ফকের হেনিয়া পর বান্দে মাতারাম লাপেন পরফাই ফোর মিনিট ফকেরা ফ পরতে নালতুম মঙ্গলধানী আর্জলং হয়েছি পরফাই থ্রগ্রা মিনিট ফো অপর দিল্লি পেন কাপাচে থাক ইংলিশে লাম্পেন বীরতা আর্জল হয়েছি পরফাই থ্রগ্রা মিনিট কেবা পলতে আসন সন কার্বি কাং কাংডু কাডম আলু নালতুম আর্জল হয়েছি পরফাই থ্রগ্রা মিনিট থংকের ফো অপর নীলিলাম থি আং ডেংলং লালিন তারপি আলাম থি নালতুম আর্জল হয়েছি পরফাই থ্রগ্রা মিনিট থংকের সির কেবা পর নালতুম পিনিয়াস আলাম থি আর্জল হয়েছি পরফাই থ্রগ্রা মিনিট ফ্লিকেবা পর আসন সন কার্বি লুন বারিম আর্জল হয়েছি আদা পরফাই থ্রক্সি পরতে দিল্লি বেন কবচে তাক হিন্দিয়া লাম্পেন বীরতা লাপেন পরফাই থ্রক্সি রামিনিট ফো পরতে ইংলিশ আলাম্পেন পুথত দিল্লি বেন কবচে তাক বীরতা নালতুম আর্জু থলংজি পরফাই থ্রক্সি রামিনিট কেবা পরতে পিনি আলামজি রং ডেঙ্গালং নালতুম আনিবাং যোগা কেকলেম নাইজিয়া পুথাক ইনুদ যোগা কেথান নাবাং ফু মোহন তারু লাপেন হুট বাং হারমোনি বিয়া তুমা বংশ চিপুত আর্জল হয়েছি আদা পরফাই থ্রক্সি রামিনিট ফ্লিক কেবা পলতে আসন সন কার্বি লঞ্চে তু নালতুম আর্জল হয়েছি পরফাইনের কেবা পলতে দিল্লি পেন কাবাচে তাক হিন্দিয়া লাম্পেন সমাচার প্রভাত লাপেন পরফাইনের কেব রামিনি ক্রে ফ পলতে পুথ দিল্লি পেন কাবাচে তাক ইংলিশ লাম্পেন মর্নিং নিউজ নালতুম আর্জু থলংজি পরফাইনের কেব রামিনি থং কেবা পলতে নালতুম আসন সন কার্বি লিরমিয়ালুন আর্জল হয়েছি পরফাই সিরকেবা পলতে গুয়াহাটি পেন কাপাচে তাক পুয়ার আঞ্চলিক বাতরি নালতুম আসামে সালাম পেন আর্জল হয়েছি পরফাই সিরকেবরা মিনিট ক্রে ফ পলতে হিন্দি লামার জানালুন আং ডেঙ্গালং আসন সনালুন আর্জল হয়েছি পরফাই সিরকেবরা মিনিট ফ্লিকেবরা ফ পলতে আসন সন ইংলিশ আলুন আলতুম আর্জল হয়েছি আদা পরফাই কেবরা মিনিট ক্রে ফ পলতে লামজির আং ডেঙ্গালং নালতুম পেনাবি হিন্দি দিবস পদসি হিন্দি দিবস আপুথাক অরুণ তেরণ কেথান আলামজির আর্জল হয়েছি লাবাংস ফি পুথত এ অদিদুর কেমি কেনাং সদ লাবাংস পুথাক হারবামন রং পি কেথান আলামজির আর্জু থলংজি পরফাই কেবরা মিনি থং কেবা পলতে আসন সন কার্বি লুন বানালতুম আর্জু লংজি পরফাই ক্রি সিয়া পলতে সোয়ালু আসে আং তং লাবাংস আং ডেং লনালতুম কেচিং সি নিঙালু আলাম থে পুয়ালং রেংসিকা কাথার পি আনিঙালু আলাম থে আর্জু লংজি লাবাংস ফি

Beautician, mate kachemat, anat keklem, abang pi, JC, rong pipi lapen, hot bang, huna literon pi atemang bang chuchiput, arjalongi. Porphai kri sira mini thongke ba porlote, Mumbai pen kabachata, Veer Bharti, ajambenartum, arjalongi. Analu porphai hini a porlote naltum, Delhi pen kabachata, midday news, arjalongi. Porphai hini ra mini kri porlote, হিন্দিয়া লাম্পেন দোপেহার সমাচার নতুন দিল্লি পেন কাবচেতাক বীরতা আর্জলঙ্গিজি পরফায় হিনিরা মিনিথং কেবা পলতে পুথত মুম্বাই পেন কাবচেতাক বীর ভারতী আজাম মেঘনালতম আর্জুথলঙ্গিজি আনি কাঁসাম পরফায় কি থমরা মিনিট ফ্লিকের ফ পলতে নালতম গুয়াহাটি পেন কাবচেতাক কার্বি আংডেং আর্জলঙ্গিজি লাকে আকাশবাণী দীপু রেডিও নাকাজুদুন কাচিংহনারান নন স্টুডিও ঘুরিয়ে পর আজও পরফাইনের কেবরা মিনিট ফ্লিকের অফ প্লেঞ্চি ডক ডক লিসিনাল তুম দিল্লি পেন কাবাচাটাক সমাচার সন্ধ্যা লাপেনতে পরফাই সিরকেবা পর পেনলতে পুথত দিল্লি পেন কাবাচাটাক ইংলিশ লাম্পেন নিউজ এট নাইন তুম আজ লং ইজি

lapuan apuan altum chondro kanto terang kiluna lon arjai long tanglo nal tum kar jilong bom lake atum whatsapp en kachuni rin ang kelu alun ang deng alom bilom aja meg ang deng along adun tu alun arjai tha pansing kru kiluna lon alun alam the pc run me pangting sang pa hong me nang thonona labang solun phan kachuni ri atum lake দিচু অথয় সচিন হেন্তা দোকাই বিয়া রং পেন বিরেন ইংটি হুন্মাই হনসেপি কাছি ইংটিপি প্রীতম ইংটি লাপেন সিম্বন ইংটিপি তো তাংটি আর্জিসং লাবাংসো আলুন